লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও নাকার জুদুন কেদো আনারাটা ফান নীলি জ্যোতি হাসে পি কারডম নাংপে জেরসি পিনি আ ট্রান্সমিশন ইংপুপন ইকলো পিনিকে যা খং নিফাই ইংকর রাইসি দুর্মিয়ারনি জাইমেকে বাংলাকে এফ এম প্যানালং পেন মেগাহার্টস ফারুই সিরাতক বরা সেরকে লাপেন আকাশবাণী ডিফু স্টেশন অলং কে রটকাপারচু কেদু আনা যাই মেক্সেতামে নাংলি তুম নিউজ অন এয়ার অ্যাপস অলং পেনতা আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম অলং সাই আর পুকে দেং পনা বাংলামেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি বুদ্ধদেব দে লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম পনা বাং আমেন লাকে রাখি তেরাংপি

নন স্টুডিও ঘুরিয়া পরফাই ট্রক চকসি পিনিয়া ট্রান্সমিশনাল অঙ্কপি পিসি কেরট কাপার জীবনিক জি মাছ ঠানপন মেক্সেন হ্যাং পরফাই ট্রক রামিনিত কেবা পর কাংডুকার ডমালুন আর্জিলং ইকজি পরফাই ট্রক রামিনিত হম কেবরা ফোয়া পর নীলি কাচানি আলাম থে আর্জিলং ইকজি পরফাই ট্রক রামিনিত প্লি কেবা পর লুনবাড়ি মালুন আর

লাকে আকাশবাণী দিফু আদুন্থু কাংডু কার্ডমালুন কেরত কাপার জু জয়মে কাং ডেঙালং আপ্রাং সি হানু রং পিপেন কিলুন আলুন আর জু ইকসুনাং আলুন আলাম থে হেমফু নাং কাং হং চিনি নেনন

0: Hala so ahut pen kachar dom ke ene lo iri hong ni arnam phangkar dom ateng si litu muni theya kar bi kar baka khe hejan ang bong heta me don ang bong no jeng me jing ri no na pen ong ni hong ang bong no la pen ta ko me li nang bong heta me litum char dom char din ang kok lan pe thi kang tang ta la pen sing mir jing long mir jing tum pe thi nang su na si man peng ge deng dun cheng ko mal mal la bang long bi chi duk leng sar pula se ha so man peng ka chi pi ho la se ge char dom ka char di ta la no na si bang ha pe thi kang de ho pen ka je than ka chi mo ma teng si non pe thi kang tang ta li kar bi kar ba ga khe ke na si char dom char di nang kok lo ka char dom char di pule i ri hong ve te char dom ka li ri hong ni pa char op chom char dom nang ji
1: me pi ga lam la hala হেম্ফু আহুত পেঞ্চি নাকে চেং দি মতে লম্বি চি দু তুম পেঞ্চি নাকে চেং মেপি গেলাম ল তাংতে এলি তুম বানাং লি হেম বানি হেম জংসি এ আলহি ওয়াং পোলো তাংতে এলি তুম কসমসি আলাত তোমা ভান মান পেং কি পিনাং পোলা পেন কসমসি কারদম কাছে পাজির পোলা সপু থাকতাম মেনাংলি রেডিও কার্যার ফান ফান থানজিমা
0: না সনমাং গেলা পুলো এ লিয়ার বুং লিয়ার ফিল এ অং নি হু নন মে নন লি নন জির পি ন জির পু নং লি পু তং তে লি তুম আপ্রাং সি ব্যাংকে কি সাং ইয় ডিম থিক পি পেনসি ওয়াং হয় আর না মতম পুসি চার দম চার ডি পেনসি ডি মে ক্লং মে থাক বাচং মি পো আন কে দু থুলাং দু আনা সনিতা মি চি পি জি পা জির পেন তা চার দম চার ডি রেপ চে পাং দুক মো জে পাং দুক পেনসি চার দম চার ডি পো
1: চার দম চার ডি পো মতে আমানা পেং পি পো কালা মে পিগল তাংতে রবাংসু মান পেং এছি পি মতে কারদম আছে পাজির তাংতে ইলি তুম কারকলি কাফেজু মতে হেমফু মুক্রাং পেনছেন লক হেমাংতার রে তাংতার আফান কারদমকে পাজির লাপেন ইলি তুম মুনি জুং জুং আং বং কারদমকে পাজির লাপসন কসন কাছে প্রেক দোলা তামিনালি থানজিমা
0: কাছে প্রেক বাংকে লাসন ল আথেমা আরনা মানি পেং কাছিং কিয় বাংকে আরনা মানি গেলি তো এম এখানে থাকে নংলে
1: কালা
0: সি ইলি তুম কসন আলন কি পি কার দম কার ডি কে মান কে পেং কে মে লাসে আর নাম দানি কাং সামলা হ্যালো লাসে এরি হং নি আর রুই আর এ পান সে চার দম আর দম নাই জি
1: এরি হং নি পাচে রব চম সে আর দম
0: এরি হং নি পাচে রব চম সে আর দম নাই জি দথুলাং ইলি তুম কার বি হে জানাং বং এ মেথাং জং কুর হে জানন দনাং বং নন হে তামে এরি হং বেত চার দম কে কালি ইরি হং নি চেয়ত চমেনসে আর দম নাই জি
1: ইরি হং নি পেনসি আর দম নাং পো তাংতে মে পিকল নাং লিগি থান পন থাকে পন তাংতে লা পুসন থাক থাক সি ইলি তুম নন বাংকে ইলি তুম সো পিন সো আলাম সি জি থান চলা তাংতে সরল সো তুম তামি লা পুসন মান পেঙ্গে চি পি আহুত লা পেন লসন দন রাপ পুনন নহক হক পুনন সরল সো তুম তামি লসন কারদম হচ্ছে পাজির মান পেঙেছি পিসে রয়েল পুসন দৌমা লাতানালি থানজিমা
0: বাংকে লসন ল সরল অংবং হেজান যাত হকাম বহিতামে বা কালি হেতামে হেম্বের হেম থাক চে দাম চে বাং বহিতামে বা
1: সপিন সপেন সরল সো বসিতামে
0: সপিন সপেন সরল বহিতামে বা সরল হেজান বহিতামে লাইকে চার দম বাংকে ইলি তুম এমে থাং আজু তাং পুলি পুদাতে চকল লা বাংকে
1: কলা নাহলি পুদাম বাংকে লা বাংকে দু নাং পো লাল তাংতে পুথ দাম থু নাং এতুম নন বাংকে মে থে তামে হাবি পিন পো পেন চেং লক কে থে কে দিং ইলি তুম নহক হক তামে ইলি তুম থেদুং থেদুং আমে ইলা পুসন তাদু তাংতে পেনাং আতুমকে মান পেং কাছি পি মতে চার দম চার দি ইলা পুসন কাং আর রে আসন সি থেকল তাংতে মে থে এলং কবুসন সিলি তুম কে থে কে দিং তুম পেন মান পেং কাছি পি নাং পো লাসো পুথাক তামে নাং লি রার ফান থান পন জিমা
0: সন বাংকে লা পুই হান হ এ হাবি পিন পু রিচু কি থে বা চিন থং রিচু রং হাং রিচু মে থে এলং ইলি তুম চিংবা চিং সা এলং এটা মে লা বাংকে ইলি তুম চার দম চার ডিও বাংকে মে থাং আজু তাং লা বাং ইলি তুম বাং আর নল নন পিয় থে গাং তাং হ পিয় থে গাং দুক পেন মান পেং তেং সি নন পিয় থে গাং তাং ও বি কি মি তুম তাম মাথা হুড় নাং পো পেন রি হুড় নাং পো না পুল নিলি মাত নিকে নিয়ে দাম গেজ

0: কেসো কা চেলা বিচার আলাম নিহুয়ার তাংতে হালা সহুত পেন হালা আদামাসার লা সংবং মান পেং এ চিপি পুনন কেছার দম পুনন লাপসন আকাশে ফ্রেক দমা
1: না সবাঙ্কে আবেগলু নিলি এনেকে মাথা দাম বাকে থেং লং তেং পুতাং তে আর দামাসারকে চার দম তেং সি হাল্লা কিসু গেছে লাঙা হুট আর দাম কিসু আর দাম পুলো হাল্লা সহ তুমি কে চার দম চার দিকে এজাত ভেলো আর মানে পেং গেছে পিড়া সন থাকছে এজাত ভেলো নিকে চিন্তা মা তেংকে না সে হাল্লা কিসুকে এ হুট কে চার দম চার দি পুতা আর দামাসাকে কিম কে রাঙা দামকে চার দম চার দি আর তেং লো সে হাল্লা বংচিন বংক্রক নিতু কে মান বেগি আবাং ফু আরি সোমারা তো আমাকে এ সিপং তালাত পেন এ পে গাং ঠির ই গাং ঠির পেন সি অং ফান মাতমা আল্লা কেসো আবাং নিহু কচিরি আবাং ফু অফান সে বংচিন বংক্রক পেন হলা রাগ পেন বান্তা বহত পেন সি মান পাপ্রাং সি মান দেট আফি সি আকো বতাই কে থম থম থম চার দম নং পো রেপ চেপাং দুক মো চেপাং দুক পো দাসে হালা লুঞ্জি রুতাল সন্দ ই কলো লাসে কে চার দম বাংকে কে লিতুম কার বিয়েতুম কে এমে থাং আরন বি নং লো লাসে হালা সহত পহিতামে হালাই অং তুম আহেম কাছে তং চিন্থং রিচো রংহাং রিচো হাবে পিন পো সার বাংক্রে নিলার বাংক্রে নি ফান্তাল সন থাকছে বতাই কে থম থম চার দম পেনসি জুদলো লিপুতাংতে হালা বংক্রকে মান বেগ আবং ফুয়া ফানসি আকো আই চে নম্পো বাতাইকে থম চার দম্পো আনসে মেথাং আর ডিম চে বাং পো
0: মে পিগল না লিগে ধান পন থেকে পট তাংতে লসং বং চে থানাম থুসে না নন ব্যাংকে তুম বিচার আলাম নাংলি বা নিলি সে তামে কমাত নিয়ে আবং ফু পেন তোবার বেং চে তংল পোলো তাংতে লাবাং স হুতা কারদম চিপি মেমা
1: চিপি মেলো জিরপি অং বং জিরপু অং বং পুয়ে তামে কর্তে মতি অং বং বুতামে অং নিহ অং বং পেন তামে এ মে পোলিন পো পেন তামে না বাং কে চার দম কে লিতুম কে এমে থাং আরন বি নং পসামে জে তং সাধু জে তং এতামে হিথি বরবাল জে তং এতামে এ কেহলু কেহলাক দাম এতামে জে তং তেলাকে লিতুম কে চার দম কে আরন বি নং চার দম এক নাম চার দম দেট ফি সি লাম আকাম দো আনি তে মে চিংকি জে থান পো এ মে ফু নং মা মে এ লং মা মা কো পিপিয়া কে সো মা পিপিয়া কে বয় মা লাহাই চার জু পো চার জু এ তেন ফি সি তে নিন্দিতা আর বংশে দাম পো নাম তার বংশে দাম ও পো সে কো চার দম থু প্রুই পেন সি চে কাক উড়া তো পহেলো নিন্দি কে চিন দাম আর কে
0: তাংতে লাসাহত কে চার দম কে আরি হং বেন নং চার দম জি মা মা তাংতে আরি হং নিসি চার দম
1: রি হং নিল
0: রি হং
1: না দাম চার দম কোসন মাস তেং ল
0: হয় মে পি গলাম ল লাসি পিনি তুম কাচিং কি আলাম পেন চিনি সি নন এপ্রাং কেবাং মাতে নন কে থর মিও আউবি তুমতা লবাং সু তোবার চেতং লক মাতে দাম প্রি দাম প্রু চেতং লক সেটামে কাচার দম মাতে মান পেং আছে বিশ্বর এবং কে চিনি পন পোলে তুম ক্রয় পলানা তাংতে আদুন থু ইলি তুমা জুতাং কে দু তেমা ওয়াই ফি সেটা নন আবাং কে ইলি তুম কিথি আজুতাং মান পেং কে চিপি পোলো তাংতে তুম কেরেং আজুতাং রে লাপু কালি এলে তুম কিথি আজুতাং তামে দো তাংতে লা কিথি আজুতাং আহুটা বাংকে কোসনসি ইলি তুম মান পেং এ চিপি মতে কেচার দম কেচার দি পোলা তামে নাংলি রাত ফান থানজিমা
1: কিথি আজুতাং কে কমালমা আফান চার দম নাই মালা বাংকে এ অং ফান হেলো সে পিঠে থাকে এ অং হেলো আর নাম লোপো
0: কলা
1: না সে সামনে ঠিল লো বুতে এ অং ডোবেক নাই এ অং যে তো অন্দেলি পুতে সমনি রফান মহা চমরং মে চমরং সকে রাব দম হতা মে আকেং থুম বাং দেতপো কে চিং থরং থুম দেতপো লা বাংকে আ অং অবে নি হবে সম্মান দেতপো না সে অং যে তো অবেগ নাই এ অং ফান সে বংচিন বংক্রক আবে লু হলা সহ হকে হলা রাগে বং পিপো না বাংলা হেলু হলা রাগে বং পিপো আংকে কদ কবি গেছে তং ফান আংকে হলা সরনিকে আ হর হানি দো সরি হিতা মেলা বাং গেছে মান মেছে পেং পে
0: বিসারালাম দাকসি তুম কে বাহাক দে কেরেঙা জুতাং পুলোতে তুম কে ঠেকি

0: Đinh cái chế tổng rõ anh sẽ tâm ấy mà nó bèn bằng cái bị bằng croc của nó bằng chín của nó và rác của nó lang của nó bị chỉ tâm ấy khi thiệt chúng ta không bằng cái bị bể là
1: Bella.
0: hello lôi tụm cái thạc bằng cái mẹ bị cái làm nó tăng tên là số hút cái char dom bằng cái iri hong vết tông char dom gì mà có son sẽ cái char dom phần
1: Cái chả đó mang cái ý đi hông cái chả lòn lý lý tùm cái mì kri mì lăng hồn nó mà càng này càng nhiều cảm hồn nó hốc tạm mê là cái ý đi hông ní bèn sẽ chả đông việc năng gì. À thế mà cái thịa dụ tăng hồn tạm mê hả lại ông sĩ ý kinh thùm việc gì. Thế bế thế thà cái ảnh nam kê thạc lòng ai lô lại ông hả lô ảnh nam nó đó sẽ ông chả lăng rèm kè rạc tăng bì hẹc thì hẹc ạc lìm ăn phá vô tạm mê ए ओंग के आर नाम लो पुगे जि पुदा म दिम ला हन लो ला सी मो हा लगे ठीक ए जांग होता मे आ लगे थिया बंग फु पिन सो ता मे आलो सो हे ता मे ला बंग के लाए ओंग हे एक के नंग थुम वेक पो आ सी चम रंग मे चम नंग सो फिय दवार फु दवार पु हे ता मे ब मा पुन चाक दते राम नंग पो
0: कला कला मे पिग अलन न नली के थान तांते इलि तुम ए पु थोर वांग थुलना ए कि थिया जुता পসিতাই তো মনে জং জং কিছি লাপেন আকা ফ্রেক হালা কারহি কারজে পুতা দো তাংতে কারহি কারজে হুতা ইলিতুম লা পুসন মান পেং চি পি লাপেন কাচার দম কাচার দিয়ারন কাচে ফ্রেক লা পুসন দোমা
1: চার হি চার জে হুত পুহি তামে ইলি তো মান পেং জে পিপো এ অং নি হু ফা না পেনতে আকো ইরন থু পো ইংগিরালো ko ilam thu po phili e phili a penan bai phidi tu nang che tongan po na se chari charje ho hala so ho dhoi di dhu yang pen se bang chari lun se pi obok pi tu e ranti ni tu bang phi de war phu de war para po ju tang bang ke ene lo a ong tum si chu dun po hala keng ge thoma la mu dak se bang ji lo
0: কারি কারিয়ে হুরা ব্যাংকে হলা অং তো মাসি আকে থে নাইল হে
1: কালাং ল অং তো মেন আকে থে নাইল আর তুমসি না স বাং ফু বাং ফি পা হে তো মে হং বা থং মে পু পু দো না লুদুন পো ও চিলি ফাগ চিলি তা লুদুন পো না পুলে যো
0: তাংতে লা স হুট কে মু হে নাং লি পু সনসি কুপি নে কে চার দম আর অন বাং কা প্রেক লা পু প্রেক ইয়েক লা পু সন দোমা
1: আ হলা সো দ ব্যাংকে না পুলো কেরেং এটা জানা ব্যাংকে কায়া তেং চার ডোম চার ডিপো পেনতে হাল চমরং মে চমরং সো রাব দন জিয়া বাং ফু বাং ফি ফান ব্যাংকে পাথে রাগ রি নাং পাং রিং রি নাং নে মে বুতামে নাং নে ফি লিপ হই তামে বা নে লক হই তামে না সন জ নাং পাথে রাগ রিং পাং রিং রি ও চম দো ফাং দো চিন থং দো রং হাং দো সার দো লার দো চ নে জ রি সু দো ইয়াং দো ক্লিম দং ফার দো পনে পাথে রাগ রি আরি হম চর দম পো আনসি না ও চিলি ফাগ চিলি থাদুন পো লুদুন পো না পেনসি বা ফিসি কে হংবাদ পো বাঙে কো পিলমা লা বাঙে বি ফানল বি থুদুন পো মিথু পেট পো আংকে পুথদ নিং বি রং রোগা নিয়ে নিং বিল না সর নিয়ে রং থ নাম দেট পেন আগে রং রোগা নিয়ে নিং বাঙ্কে এ অং এ নিহু আমান পেং চে পিপো আসে অকরেম অক হাই পুতা হা স হোদান লগে চু বেনে ফিলি মু এমে এলি না তুমতা হালা স হনা চু দন পো আসে আমান কা প্রেক প্রেক পু পুদাম দিম কো সন দ হালা ইংগিরা লো লা পেন ফিলি বাংকে ওয়া প্রেং ফা প্রেং কি টুপি দন লো ওয়া প্রেং ফা প্রেং কি টুপি দন লো না সি রতম কে বেলেং থা পয়সা আদু এনে আং টাক মুখা বাত চম পলসি চার চং নাং কক লো
0: সন পেনসি মান পেং চি পি পেন
1: পেং চি পি পো
0: চার দম পো
1: চার দম চার ডি পো আন কে আন নি রে মো পেং থান বা মা তেং লো মান পেং চি পো মান পেং জু দেলো তে আদা বা বাং কে ইং গি আর লো বেন ফি ডি তুম সি আন নে ঠিক কুপ দো আন দা মে আর কক পো লা সে ঠিক কুপ আর কক পো কক লো
0: মে পে লাম লো নং লি কে থান পন থে গা পট লা সি ইলি তুমা খে লা পো আন আকাং চলিম পুনন পুতা পৃথিয়ে ডাং তা মে লিতুম চে পারো কাদুন লং লাসে ইলিতুম মান পেং কে চিপি মতে কে চার দম কে চার দিয়ে পুথাক নন কে থুর মিয়া ওয়ে লা পেন রে জো কার জো রাত আনা তুম তা মে চিনি পোহ পুলে লিতুম ক্রয় পন না আপোর লাম তা দু কপট তাংতে নাংলি

দোখে গৃহিণী আসং সুতাং জুবার পেন কালতি হে ক্রম লাকে তুমারং রুকাশে নাচি ফং দোখে গৃহিণী আসং

লাকে আকাশবাণী দীপু জাইমেকে বাংলাকে এফএম ব্যানার লং পেন মেগাহার্টস ফারুই সিরা তক বড়া সেরকেপ লাপেন আকাশবাণী দীপু স্টেশন লংকে রটকাপার যুগে দো আনা জয় মেক্সেতা মেনাংলিটুম নিউজ অন এয়ার অ্যাপস লং পেনতা আর জুলং ইকজি আদুন্থু লিরমিয়ালুনকে রটকাপার জুয়া জয় মেকাং ডেঙালং আপ্রাংসি বাড়ি রং ফার পিপেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে আহুতলে নাং তাংলোতে

লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানার লংপেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেপ লাপেন আকাশবাণী দিফু স্টেশন লংকে রটকাপার যুগে দু আনা জাইমেক সেতা মিনালিতুম নিউজ অন এয়ার অ্যাপস লং পেনতা আর জুলং ইকজি আদুন্থু হিন্দি লামার জানা লুনকে রটকাপার জুয়া জাইমেক আং ডেঙার লং আপ্রাং সি আব লট চলে লামার জানা লং পেন উদিত নারায়ণ লাপেন আলকায়াক নিক পেন কিলুন আলুন আর জুইক সিনাং আলুন আলাম থে আ আব লট চলে

আদন্তু প্যার কিয়া তো দর্না কিয়া লামার জানালং পেন উদিত নারায়ণ লাপেন আনুরাধা পোতওয়াল পেন কেলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে চৎ জিৎ কর্ণা।

আদুন্টু তালাশ লামার জানা লং পেন আলকায়াগনিক পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে দিল লে গয়া।

আদুন্ঠু তেরে নাম লামার জানালং পেন আলকায়াগনিক পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে মন বসিয়া।

লাপানা পর্ণাং লিতুম হিন্দি লামার জানালুন কে রটকা পার জুয়া চাই মেকাং দেঙালং আসন আসন হিন্দি লামার জানালুন আর জুয়েক লং তাংলো লাকে আকাশ।

পানি দিপু কেরাং সট কাপাচুনিয়ালাম চের আর জুইথা এল পি জি মতে চতুন চুডাং আগেস আর নাতেং পেন চেথরনাংজি কোনাটনি কে ভাগ পেন গ্যাস কেটেট আংনিম ইংনিম লং পোলোতে রেগুলেটর আসুইচ ইংকির সে রাখ পেন হেম ইং হাপ পি লাপেন ইং হাপ সু ইংপু এটনাংজি চতুন চুডাং আগেস আলং টু আসুইচ লাপেন রেগুলেটর আসুইচ টা চুটুন চোডাং টাং দে ফি ইংকের পামি নজি এল পি জি আ সিলিন্ডার পেন আলং টু আলং আন গ্যাস কাপে চিলিং জি আফান মেসেন আ রাবার আ পাইপ সি সুপারি দেং নজি এল পি জি কে কায় আহুট গ্যাস কে কায় আই লাইটার সি এন নজি মে কয় চেট আসো পেন কে কায় কে দেট নজি এল পি জি আলং টু লাপেন গ্যাস আ সিলিন্ডার কে বাকলে দু পুলোতে গ্যাস আ এজেন্সি আসায় হেম আলং পনসে রাখসি হাডা কে ক্লেম আসাই খিয়া তুমা ফানসি পাপে লাং পামি পেনসি পাশে লাম নাংছি থেংপি কে লাং তমন লাপেন আর কি কাছি হোপেন কে খাঙা বাংলো থেংপি থেং প্রাং লাপেন ইং নাম নাং কি বীর পেনাজক কেরেং এট আচিঠে কেডো আপি আন তা আকিসুং দো টাংলো নামপি নাম দুর টং সে কট পেন কানহ কাজক তোমনটে প্রিন্তা কাছে টনটে নাং দো টাংলো কেরেং এট আপি আন রেং ডক রেং নি পেন কেপে রেং জি আফান থেংপি এ নাংজি লাপেন রায়কম নাংজি দেট চান রিচান জায় লাপেন আলিরা চাম কেটপে দো আফান থেংপি এ নাংজি

আদন্তু ব্রাইনেডাম স্পেন কিলো নালুন আর্জুইক সেনাং আলুনালাম থে এভরিথিং আই ডু ইট ফর ইউ।

আদুন টু রামধেনু লামার জানা লং পেন জুবিন গার্গ লাপেন শ্রেয়া ঘোষাল পেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে রং দিয়া মরম।

আদুন্থু ডক্টর ভূপেন হাজরিকা লাপেন গুন গুনাদা দাস পেন কিলুনালুন আর্জুইক সেনাং আলুনালাম থে পিওলি পিওলি।

0: লাকে আকাশবাণী দিফু আদুন্থু নিং আলো আলাম থে আজাইমেক আং দেলং লিলি তেরন পিপ আনিং আলো আলাম থে আর্জুইক সেনাং
1: নিলিমেন কে সংপি লিলি তেরন পি রেডিও পেনাজক সে ইলিতুম এ চিচি নে তামে কাদক ওয়ে কার্বিয়াতুম এ চেথান চিমুম লং নীলি কুপিমা নীলি নিং গামা থাদা থান তেকাং লং কু সন সন সি আহা বিহে কো পেন লান কাসার পি ইউ কার্বিয়াং লং কেদু কার্বিয়া রাত পেন কেদু লং কার্বিয়া খে কাপি চুঞ্জি ফান কে ক্লেম চেথান লং পো নীলি নিং রং ও লো রেডিও ডিপার্টমেন্ট রেডিও প্রোগ্রাম পেন্তা ইতুম কার্বিয়া খে চালি দুনাই লাসু পেনা জক তাইলি তু মানে কচালি দুনাই দো আথে রেডিও প্রোগ্রাম লো পুলোতে আর নিবাং তা আকিমিয়া প্রোগ্রাম দো লাদাক পেন ইতুম কচালি নাই দো একে থানা তেং পেন ইতুম দা কামা থা কামুন্থি কাচেলার নাই তো আপো নন এফ্রাং আন্তালা আনসুসে রেডিও প্রোগ্রাম আনসুসে আসন আসন ডিপার্টমেন্ট আসন আসন আখে আসন আসন আকাম আজাম পেন আজক কার্বি আখে ফান কাছে থান কাছে মুম আসন সি কাদুক ওয়েতা ইতুম কার্বি আখে ইতুমা সোসাইটি কাপে মেজিয়া ফান

0: la radio program la government of India itum phanang pe po nil ta chorolo la an so se ko san se po lang facilities ke long ye phan la an so se thedung project pen yo radio program pen na jok ta karbiang long karbia khe ka ching thu thek ye phan si nil ning hang lo la son si e nining ta che thelo kardo
1: lapana ponang litum lili tiron pi aningarlo alamthi arjuiklong tanglom adunthu suarlo aseyang tonga jaime kangdeng along monji kropi lapen hutbang pi hunmili kropi angbong martial art aputhak chihu chiput arjudunik senang
2: Bini, nili tum ka chophapon laki inut karate ke thek ser abang pia phansi chophapon lo alang liki karbiang long karate along district ka coach arpusi klembom lo alang liki school school along damsi karte setame thanpon bom lo lasi alang lipen karate alama puthak chingki chi than japan chisik pon lo aprang si alang lipan akashwani dipohen pen suri suri kardom pajerik lo
3: kardom
2: tangte aprang si nang lilam lape nang li comment tu an kan pen se karate na tu kapang cheng dun lo je thanik jima
3: aprang si nilimen monjer kropi lape nili ke do ke dak matipung forest gate non nili ke as a district coach si klembom karate a hin nat lape nili payamen lake kalukrong pipi nili pomen jewel crow nili tom korte bang plido nili ke adakwa ma bang lo lape nili bong bahini dalang lape nili te inut
2: lape nang li karate comment tu an in kan men si kapang cheng non lo
3: nili karate kapang cheng ka charli cheng lake 2008 an in kan nili arta hala sohot nili arta nin cancer cap hala sohot pensi nili karate kapathu bang pang cheng don
2: tangte nang li karate ka charli dun cheng ke
3: nili karate ka charli dun cheng lage ni tum girls hostel ni long se bihek pen do la so pachhe la tak isi swar lo tum han self defense a program do la se la tak sinili first ka charli dun cheng lo hala tak program do girls tum han la se hala tak pen sinili ka charli dun cheng lo
2: tang thela so ka charli hu pinang ana tum stamina charli dun do maswar lo tum he
3: মানে নিলি তোমকে হোস্টেল সি দো পঠাল তাকে কদকবে মানে স্টুডেন্ট আনতা চার্লি দুনাং পো লপসন লহলে দাকে মানে মজকতা চার্লি দুনদে লপসন গে লং লেল লাসে সপ্তাহ হল সহত নিতে তুম চার্লি দুন ল লাসে হল সহত পেনসিনি লি পাংচেং দুন ল
2: তাংতে লা কারতে পুঠাক নং লে সপ্তাহ থান জিমা
3: নিলি কারাতে পুঠাক কে থান গং তুং গে লাহেন ল কারাতে লকে এমে থাং সেলফ ডিফেন্স আফান মানে ইলি তুম কারাতে কাছারলি পেন কুমানি ফান টিং দাম নাং তহ ওয়াচ ভং দাম নাং লপু ফান কালি এমে থাং ফান সা লে ল ইলি তুম লাং দামি নন ল মাদিনা কাই কে

0: dina kai ke me o e athema me thang phan sa me protection ke me thang matlo athema ili tum alam pen alam ka charli so mardam sa me ke lu dam lo polote appearance um ke dun create thek thelo non son alam pen alam dipu pen non dipu an dipu long ke class 10 an charli lo class 10 ke lo ang kang tu yang deng phan ke 11 12 fa bang ke ka prek adim si charli dami pulote hala da ke mithang si dunang po ke do ke dam ta parents to bang ke dun thek thedet po mati di na si la hai bang ke mane mithang protection kunani ili anwet ke dam hot sita meduji ajo kupini ka chu nam dam hot sita meduji la hai hot mithang protection phan মানে ইসি নিলি কে মাথা দাম কি পু দাম গাং তুং বাং কে আর লসো তুম তা মানে চার্লি চার্লি কে নাং সো
1: মি পিগল নাং লিগে থানালা তাংতে নাং লিলা নন কারাতে আহিন না থু কে নাং লি হেমা তুম আন সিতা মি নাং লি ফা নাং সাপোর্ট দুন মা
0: ও নাং সাপোর্ট দুন ল লামা গিয়া প্রাং নিলি তুম কে কে দু ও তুম লা পগে কালি মানে বিহেক পেন সিতা মি মানে নিপুনি পাইডম সে পাদক পে তাসে নিলি তুম ভান নিলি তুম কা চার্লি তুম দু ও আলামা গে নিলি মো পেন হেচে থান ল হোস্টেল লং সি ফার্স্ট কে চার্লি দুন ল পেন হোস্টেল পেন নাং বাংলা ফি কে আকো লাদাক আধেক তুম নিজের পি তুম বাং কে আকো কি দু না তুম দা দোলাং মানে দুন রাপেট হাডাক চার্লি পেন ডাক বাং মাঠ হাডাক আকো নি তুম ডাক দিফু লং স্তামে চার্লি দুন ঠুল হোস্টেল লং পেন বাং ডেট কে আংকে লাদাক কা চার্লি দুন হসিনি লি লাপসন বেল এক্সাম স্তামে পি দুন ল পি দুন বম পি দুন বম সিনি লি নন ব্ল্যাক বেল সেকেন্ড দান আং ডেং আন চিপা লং দুন ল লাপেন দুন ঠুকে লাহাই কা দু কা বিকে নিলি পাই নিলি পোতম দাঙা সাপোর্ট নুন পড়লো পোসে নিলি তাচে মাথা দাম লো
1: না তাই পুথ নাংলি ফানাং কুজুগে লাপুল নাংলি নন নাং মিঠাং কারাতে একাডেমি কাছি খুলি আসন দৌমা
0: নিদি নন মাতকে কারাতে একাডেমি কে চিখুলি লেলাং আথে মা নিলি লাপসন স্কুল স্কুল লং পেন কিন্তাম পেন আপর নিলি মানে টাইমস তামি আপর চেলং লেদেটি লাসো পছে মানে আপ মো ফিউচার ফানকে মাথা বম মো আপ্রাং হটকে নিলি খুলি জি পছে মাথা বম নন মাতকে নিলি কেলাদাক দিফু লং কারাতে কার্বিয়াং লং হলা সারপূর্ণ তিমং লাপেন মেদাম জাসেন্তা তোম আলং আক্লাস লং সে লাপোসন সেরাপ দন বমলা লাপো এনে ফ্রি টাইম দলো বলা তেলাং দিতম লং সে সেরাপ দন দন
1: নাতে কারাতে কে চলি দোনা ফাই দুপিং মা সরলো তুম সেতামে
0: নন বাং কে আর ইলি কার্বি তুম সেতামে পাপ্রাং দুন বমলো পর নিলি কে থেক দাম লং তেং কে দো উলো পসে মাথা দাম লো আপ্রাং কে আবি আরলেং আরলেং তুম কে কম্পি কার্বি সো মার কম্পি খালি বাং সো তুমি কচারলি মানে আনি হ্যাং ইন্টারেস্ট কে পি দোন লপসন সে দো ইসি কে কচিনি দাম দিয়ে পড়লো পুসে নিলি মাথা দাম লো
1: তাতে নাংলি ফান কে লা ডিস্ট্রিক্ট কোচ কে নাংলি কে থেক পেস নাং কাং ওয়াই লবো নাংলি ফান কে
0: ও কালাং ল নিলি ফান লাপসন সে প্রাং বেন সামে লাপসন সে চেরাব দন বম চেরাব দন বম আলাংলি তুমসি নাংকাং ওয়াই ল নে লাদাক নি তুম আকি থে মুচত তুম দো হালা তুম সে নাং ওয়াই পন ল
1: নাংলি লা স্কুল স্কুল অলং ও সুমার তুম ফান কারাতে কে থান নাম কে নাংলি তুম ফান কাউন্সিল পেন কপিলু নি আকি রাপ লাপসন দো মা
0: ও দো নিল তুম ফান দো ল আথে মা নি তুম ফান কে লা কাউন্সিল মানে লা এস এস এ তুম পেন সে লবংসো প্রোগ্রাম ই গে দেং পন পন লা সেলফ ডিফেন্স ফর গার্লস পহেদি লবংসো প্রোগ্রাম কে লা তুম পেন সে গে দেং পেন পট লা তুম পেন সে বাইনং থা নাং পিপল ল
1: তে নন নাংলি থানিক কুপিয়া স্কুল নাংলি নন কে থান বম কে
0: নিলি থানিক বম নন সেতামে নিলি লাপসন হলা কে জি বিবি স্কুল লং সে থান থান কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়া স্কুল লং নিলি থান বম কে দকমকা দকমকা সামিলাং সো ব্লক লং সে থান পন বম
1: তে নাংলি লং নন পাং কো আনা সো মারা তুম কারাতে নাং চালি দুন দোল নন নাংলি নন থান বম স্কুল লং হে
0: নিলি নন থান বম স্কুল লং কা চালি নাং চালি দুন ফাই কে 170 স্টুডেন্ট দো
1: লান আং বং ফান কে নাংলি নুয়েত তং কে থান লো মা মাতে নাংলি রি লাপসন দা দোল কা চপন
0: ও নিলি নুয়েতসি কে থান ল আথে মা ইনস্ট্রাক্টর কে নুডভেট সি দদো আপছে নীলি নুভেট সে লাগা তো কবে সোমার ফান সামে কা কভার পন পন ল
1: বটাই সি টং ল পুথান এরা জালো মা
0: ও বটাই সি ও বটাই সি ফ্যান্সি থান পন এডিটি ল আথে মা স্কুল ইস ইনস্টিটিউট পিনা গপত তে মা জ হালা দাগালাং লি তুম কে ক্লেম নাই জি আসন ওডিটি আথে মা হোস্টেল পিনাক মা দিদি গার্লস হোস্টেল সে আলাং তুম ক্লাস থা দদো আকো নট অনলি হালা কারাতে লাপো চট কালি হালা কুপিনে ভোকেশনাল থিংস লাহাই হরমু সিতামি হালা তোমানকে থান পন দো লাসো পছে মানে আপর বাংকে মানে কাপ্রেক কাপ্রেক লাপসন কি উন এডে দিতি হালা সে ফং ওয়েত

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার যুক্তা কেঠান পোনা বাংলি এরন রংপি স্টেট অলং কেডাম তাং পেনাং আন আর্নি আরবে কেজাং পোনা যক ডিস্ট্রিক ক্রেট রগলং লাখ কেট হমরা সুরি ট্রকেব্রা হিনি সুসিয়া মনি দুম কানা হক দুন পেন চেতং পন বাংস অলাঙ্কিঠে অলং বাং কেপ আমি আচাম দামনা আসাম স্টেট পিউথেকালাং নামু কাপা হেম্ফু পোনা হিন পেন কাপাকলাং পোনালাম থেয়া তেংকে আসাম লাংথাকানাথ সরাইদেউ জোরহাট ডিব্রুগড় ধেমাজি তিনিচুকীয়া শিবসাগর শোণিতপুর গোলাঘাট লাপেনকে আসাম লাংদারানাথ চিহরাং উদালগুড়ি নলবারী ডিস্ট্রিক আড়তা প্রেকজাম আংকাং লাংকিঠে ইংলুমপন নহেজং আলাংকিঠেয়ালং প্রি কেব্রাফ মিদু আংকাং রং ভারত ট্রকসিরা ট্রকসির কেব্রা প্রি আলং সুরি ক্রে সির কেব্রা ট্রকসির কেব্রা সির কেব হেক্টার কাতিকি আলং লিয়াদাং লাং ইংলুমপন ইডুমা এস্টেট নাগাল্যান্ড আলং আরভি কেজাং সাদাজক সরাইদেউ লাপেনকে শিবসাগর ডিস্ট্রিক্ট আলং লাংকিটেপেন ফেরিমেমিয়া টিভি নাংক্লাং টাংল স্টেট আলং লাংকিঠেকে বাদ ওয়াজক গুয়াহাটি ডিব্রুগড় আটোয়ার হাইহু আলং স্তামি

0: এদিন বিয়লি 5:15।
1: নাংলিতুম জাইমে কার্যুলংকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংরেং কার্বি জাইমেক পেন পিনি কার্বি জাইমেক লং পেন নাধুন্থু কাচিং কি চেথান আলামজির আর্যপনিক সেনা পিনি লাবাংস আংরেং আলং কাচিং কি চেথান পঞ্জি আলাম লাবাংকে কার্বি আখ্যা ইলা পেনকে জয়ন্তিয়া আরিচু আলং থং নকবে কেকলেম তেকাং আওত আদুর লাবাংস পুথাক লামজির কান্থু পনবাং সার অজয় বরা লাপেনকে লাবাংস লং কাচেথান চিমুম দুনাতুম বাংলাকে কেসিএস আমেফু বারিম চন্দ্র সিংক্রো লাপেনকে ইনুদ লুন বারিম কেথেকসের লুনসেপু লং সিংবে আলাংতুম কচিং কি চিথান আলামজির লাবাংস আংডেং পিনি লাদাক আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আজাই মেঘলং পেন পিনিসি কেরট কাপচিতাক পঞ্চেং জেলা তাংটে চিং কি চিথান আলামজির আর্যপনিক সেনা
2: আটেং পেনকে থং নক বি আফান জান্তারিচু ইংহন পিক লাসি থং নক বি আসু আলং সের সি কে পালি পুয়া আলামার জুলং লাসুয়া পুথাক নাংলি ক্রসাং হো নাংথানি থাতে
3: আহকল উপেন দামিল তুমি থানল থং রক বে কসন বেনসি জন্তাপ রিচুয়ারি আলং কে লেরক মা সলম দামি তুমি থানল পেন লেরক পান আপি জান্তা রিচো কাচু পিন খাটাতেং লা থং আবাঙ্কে ক্লেম কে দাম পি মে পিক আং ঠিক জট পানসি ক্লেম পি লাসিং সাম লাসে কাচিনা তেং বলতে থং রক বে কবি চুপিক লাসে কবি কে কেলেম আনো কেক দাও দুল আনু পাক সাইন হেম দা দুল সাকা ডাঙা লং থু পান্দা দো সাইনি চুল আদে সাইনি মিঠাং বনাই থাক স্যার কার্বি তুমকে কার্বি তুমা থাকে সাইনি চু বনাই থাক হালা চুপি লহাই কুপি মে থরপ লহাই পাংজি লহাই যে কিছু গে দিলি পাই তুমি দাঁড়া সঙ্গে বনাই নাই বুঝার বুঝার নামে নামে আমার সে লাসোকা চিংহন লমাস আং থেক কি বিজে ফান মো মোতা তুসে আসো লং সের কাপালি লাসের কাপালি হেনল রিচো কা চিংহন নাই লমাস আং থেক কি বিবাঙ্গে
2: লাসো থনং বি আসো আলং মানে সের কাপালি আসো আফুথাক লুন বারিম দইং
4: দো লাকে
2: লুন সেতে

চুকাং হন কম কালি, ধংকে দাম নিয়াং নিচি মুহতুর চিফুচি দানি তা থংল।

0: হকমনি পুথিপকে উনি এসিদা আর তুমনি কাজ রংমঙ্গলা হেল আমাসে হালা ডাকপেন্সি হালা সোয়া পারক তেকেলা আফু বাঙ্গে পিপকাং বুবসি থং আফু পন রং আরকে জো নিতুম পারক নবে পাথি আমেল আফুল হেন বল আফু চেক এরল আসু লং সের রক কালি আসো লং সের রক নাংতুম পারক রিচ ফানলে পাথি কালি থং বাজে নাংতুম পাথি রং বলে সো নিংজি পাথি হ্যাঁ
1: লো রিচা আনিং
0: রিজো নিংথি হ্যাক পুসিতা আলাং চাকরি চাকর দুমান আলাং একশন এন নে আলাং দা ফিউচার সো এডমিশন সো আপি নিজে পাঁচা মাকে লাভান আর কি আর জিদে ওই হাই জিনি আর জুলং
1: তাসো পুঠাক লে লুন থানি থাতে
2: আলা থারুয়ে রং বাঙ্গে আলাং পুপন তুদলে থারুয়ে থারুয়ে রালেন
0: থারুয়ে রালেন পুতে
2: থারুয়ে রালেন পুনন্তা থারুয়ে মানে থেকে থে পিগল তাপন
1: আরং নদা দুলা
2: দুলা দুলা আনহালা থং সে কাংলক তে কাং পুকে থান তে কাং আলা থাই বেঙ্গ আপ গুরে হ লবং সো মানে কিছি তং তে কোসা লানাং তুমপু আরিয়ার এ পেন মানে আর ও বাং ইহিন ইং লক খুদ মার নাং কে ওয়ার ল ডাক্তার বাং থং কেরা ফিনাং দাং ল তুমি থি হ লাসো নাং গে
1: কেতে দান ল
2: ওকে চে দান
1: থার বিয়াং সং পেন থি দান ল
2: আন থাই বাং আপক্রয় থি বান সে কে আপ মতে আন লা সিম হ্যালো বাং সো আ থাই পেন কে আপ থং ফান পে থিছে চিত লো প কালচার সে নন লা সিথং বুগে চমাং তুমা লাম গে সিথং বুনন তা থং গে আপ পুসি নন লা তির খেলা গে বিক মাং তো
1: ও রে চমাং তো লা সলে তির খেলা নন তা
2: ও দুকো দা সিথং বু হার নন তা বিক গে পু লা সে লা দা কে এ চমাং তুম তা লা লাং থান কোন সে থান হে সন সে গে পি থিলো পু আ নু মো পে পুরব মা হামলেত বারে তো বাহালা এন্ডা হা পারক খেলানিয়া নক বেফান পাথি দাম হোসে খেলানিয়া পারক নক বেতা কাপ্রে বেদলাং হালা বাংসা কেং নাং থুদুন সি মানে থং দাগ লে আর আউ সি থং এ কিন কো তো লাই বাং এ তো কলাম লো সেতা নন বাং এ নাং লিপু বাং আলুন বক এ লা লা

0: Kisun is itame kichilang nang yi kachilu nang yi pulo tang te tang kamaha pan kamathadam akisung ave isi archak archak tip ason kichu ki yu nohor mutame kibon kankir ahut pusitame lahaya kibon kankir along kupine akisung krung doji mini pua pan mathadam nang ni athe kichu ji hor muta dakamasi sabon yang tuta do kichu hor muta e sang ta do kupine puru ya the dali mosola yang thu anta daksi do etlo la pente kupine alhi maluhi le wang sita ok han ki nangi po phan sita tangka maha ka kilong o bu pe sita dak dor chi da phan kai ta do namasi la isi ki chi kimo dam la helo pente ning duk me me a ka chi kimo ke nilipu dam et pulo te la an avi মুঠে ইসি পুদামিতে আখে লোক হে লাগ না নে না নে হালা বাংসন এ কি জুই কে দাম পো বাংকে লাকে লান আপর কম লাসু কি দুন লং লে কি জুই দুন লং লে কে থেক দুন লং লে লাহাই হুই এ বাং আলাম পন চক সিতামে লা আকি সুং দাম মারে আকি চিকি মু মে মে কে নিলি পুদামুন এ পেন্তে আবে মাস আবে
1: ও আ হকলো লাগে আদুন থু নাংলি দিফু পেন আচার আনসি কুলাত কিবি দিফু আহিথি আলং আমাত কিবি দুনজি নাংলি নিং হ্যাং মা
0: নিলি নাহল দিফু পেন আচার নিলি বিনাং ককল দিফু কুলাত হিথিয়াং বং কিবি দুনজি পুলো তাংতে লাদাক হা লাদাক কিবি দুনজি আফান আহেম কিবি আদিম আখালিতা মেন মেন লংলে লং পুয় ফিসিতা লাদাক সিকিউরিটি তাংকা কপিনি নি লাসন আর্নেস মানি কি জো মানাং দো লা পেনন পাতা ইসি কাউন্সিল পেনদামে টেক্স লং পদামে ইসি লাসন ট্রেডিং লাইসেন্স তা উলাই নাং জি লাহাই হুই পেন কে কি অং দু ম তাং কা নাং ক হালা হুই তাং কা কাবি জয় নি পেন মাসি নি লি হালা বোজার আং বং আবাং কে কুলাত বিদুন দে লাসি আচার চত সন সি নি লি গিবি পেন দে লা দা আচার চত পুলো তাং তে লাহাই টেক্স কপি নি নে আফান আবাং কে ইং আর্ম চট মেনতে আবি মাসি আবি লাং নন মাকে
1: না ল ইসি ব্যাংকে টেক্স ব্যাংকে পি এক জক প্লট লকে দি
0: নন মাকে পি জক প্লট লাং সিতা লা তুম আ খবর দো তে কি পিনাং জি কো পিনে নে আ ফান নন পি অং আ মুনিত আ ফাই লা পেনতে অং অং ল পপুলেশন নাং বাত অং অং ল গাড়ি মোটর তা দো উ ল লা পেনতে কুলাতা পি অং ইংলুম অং ল হালা তুম তা টাউন কমিটি সর নাং পেপ বম ল লা সন সি আ ফাই বাং আজালার কে ব্যাং পছন্দ থাক নাং এন বম ল সে মো ফি ব্যাং কে পিনাং জি পিনাং পছে তে ইনিং ওই ই
1: লাল আদুন থু নন কে দো বম পেন আকা প্রেক আসাই কে ক্লেম জি আফান কি মাথা দো মা
0: ও লা ব্যাং কে নন মাতা নি লি ক্লেম বম ল ব্যাং সু কে আকা প্রেক কে পুদামতে কো পিনে খিতি ক্লেম পন ইমে কপিনে আর ফেক আখিতিয়াসন নেমপো খিতিয়াসন লাসন পেন লা দোকান পেন আজক দোকান সপ্তাহ সিহিনি টাঙ্কা আনি সি পেন ফারু সিহিনি সন পাংচু পেন হালা ডাক হাজিরা কে পঞ্জি আফান লাবাংসু ইলি নি কানি সি কো আনসি কে ক্লেম আদাং কে পাথে জিমা লাসো আনি সি পেন ইনি কে পাতাং অঞ্জি আর টাঙ্কা আনলং পুলন তে লা আনি সি নি বাং ট্রক পো আসন পন পো লাদাক ইলি তুম দোকান আসাবাক আনি সিনি দি বাক কাচেলার আসন দু পো হুল দাক কিলাং দুন পেন চুন ইদে লসন আবার সাইদ লা কেলা দোকান আ ফিওয়ার পেন মাতে দোকান পেন জক সি কি চুন ই দু
1: লাসে কুলাত কে পাং নি পেন আ কপ্রে কপ্রে আসাই সে তা মে ক্লেম ইক লং লো হে দি
0: ক্লেম ইক লং
1: না লং কে মে সেন লাম ল আদুন থু নাং লি কুলাত আলং কাস্টমার আতুম কে রাম আর নি দিং ও পেন নাং চি টু তে ডেট দো মা লাপুসন হোত নাং লি কোসন লো কুলাত কে পাং নি থুজি কে
0: লা বাং কে দু কাস্টমার আতুম কে নাম কে রে দতুম আনু তিন আনিং সি কাচি প্রে লা বাং সো কাচি প্রে কে কোমানে ইনু দা বাং কে নাং এন বম সাং পুনন ইং টি কারা সিং দুমা সা সাবন জং থু নাং এন বম নাং এন বম পো আলাং তুম তাক কো পিনে কি সুং আসন দো কক মানে তাংকা পয়সা কা সিকসাক আসন দো কক পুলো নাং তে লা নাং কি পিজি নাং কি চাক আর নি পুসিতা

0: là tụm un edit tí là son bù sĩ tay là tụm chỉ panning ding năng cọc lo là bèn tê là bằng số mô cái nó đắc chỉ năng nạc âm unit là bù tê kê vang in ar chết gì bèn tê mô à phi à nút cà phrek à hèm à sòr ô sô mar mà tê à nút cà phrek à phan năng tòi po hà là bằng kê vang lo tăng tê nó gót à tăng cà vang si năng nằm po si là sô hút của pin nê son son đô bù pin pul đun mê si ta do pule kai ke mat pin purver purte la bangta hala bangta ko pini aning arlo absud do
1: la la
0: aposi do pule ka pin purver ke chokchi
1: la
0: la pente mo a hut pen joy ki hote abang pen ke nang chi pitu de oi la poson si do kop titi
1: la la la ka a hokalam iklo adon tu nang li hitia long bostu ke endam ke discount long ma
0: discount do wapisita do ui haladak latum wholesale rate binong do latum ta halatum ke ilitum ke jor khusura ke jor tum ke 10% ali long do sita wholesale latum binong et ke 5% 2% 3% la san sido muthe latum abang ke ongdum আপারু চটকালি হাজার হাজার সি কে জ্বর পথ 2% 3% তে সে তা নকদ পুনতে হলে তুম কালি দুপি আমার সি ইলি ইয়ং সি কুপিনে কমজি মা পুল তাতে হলে তুম তাম পেন ইলি কি পুয়সন থাক থাক লাদাখ সন থংকে পিকেপ আহল মুসি কে বানজি আপ ইসন সন নি পেন আগে কম না কম দে তিতি পেন তে ফান্তা আনিং না পাং সাম জি ফান আলা তুম বর ইপি না পুসন জি
1: me exian la adon tho ante nangli somar bangko an dolo lapen ko an ang dengsi kili don iglone
0: nili somar ke aphai ke angko bang plido sita ido da bangke pinangan ningkan si plei dok dok por hut hala bangke abedel lo thilod lo si non non amat ki do ke bangke thom do akleng si arlo so la pente penso somar bangeni non dobomla pente akling bangke non achor dotangla la pen kapur hi bangke inu da bangke akibisi bang pending si phaider ki pas lang non da goboy non se higher secondary admission endu non class dun bomlo pen la so pen akit hi bang penso soke lage lata pineng si degree ang deng chipa un pensi non university long admission endun pende admission endun at non class dun bom lo
1: na lo la ke mi ek par lo ante lapo an ang deng ke pali dun ke nang di kulat ki bi pen lok lo ma mate aka prek asai vai ta klempon iklo
0: la an ke pali dun amar sai bangke kulat ki bi pen lo pusi nilipu dampo আথেকে কিচেন সি এল পি সেকশন হুত পেনসিতা প্রাইভেট স্কুল পুরোতাংতে লাদাকে পাচারলি দুনকে গভর্নমেন্ট স্কুলসন কালি এডমিশন হুসিতা আদর্শ দা এডমিশন কে এন পেন আঞ্চত কালি কিতাব বহি ইউনিফর্ম লাই হুই কাচিরি নাঙ্গি আসন দু ও লা পেন আন পার্তা টিউশন দা পিথু নাঙালা হাল হাই হুই পুলোতাং তে লাসো কপচালি আ বাংকে ইসি সুংক্রুং সুংক্রুং সিতা নিলি বড়ি ল মোপেন কে চে থান তাং আসন থাক থাক লা নিলি নাল সুনি দোকান আলং কে জর কে লাং তাং লু পুলোতাং তে আনিং বে থু কো আন সি কে সেল লা পেন তে আলি কো আন দো লা বা সো চি সাপ পো লা বাংকে লা আন কে কি চো ভাগ লা কে কাই তা ডাক লং ভের ল la pente la ana banke o somara phan iskura bhat busitani li thak po hiti kula da long ke long ati buk so do do la ke ahokalam ni li che than thera re hala so long bisi panong pipo daksi bi pikok te te la son pulo tan te mo admission ji arui busitani li ing pun po mate kaching khana ling kopini tuition a phi nona mat dorkar lo pote hala so tangka vak po la so tang ka pen si hala tuition a phi ni li pa pleng du school a phi po hu si

লাকে আকাশ পানি দিফু নন আদুন ঝু নানাতুম কার্জুলং জি আজায় মেঘ লাকে লুন বারে মজায় মেঘ লুন বারে মজায় মেঘ লং চেংসো কেপ্লাং আলুন কাচার হিয়াতে অরপেন কাবে তেরাং পিকে লুনা লুনা দুম আর্জুয়েক লং পো তাংতে আর্জুয়েক সেনাং।

0: परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
1: निक्षय मित्र इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
2: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
0: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: देवता, কলেজৰ ফিজবোৰ বেছি।
4: মাইনা,
3: মনত আছে বোনাছৰ অলপ পইচা আমি অন্য এটা একাউণ্টত ৰাখিছিলোঁ?
4: দুবছৰ ধৰি একাউণ্টত কোনো লেনদেন কৰা হোৱা নাই, বোধহয় ইনঅপাৰেটিভ হৈ পৰিব পাৰে।
5: গতিকে এতিয়া বেংকলৈ গৈ বা ভিডিঅ' KYC-ৰে KYC আপডেট কৰাওক। একাউণ্ট হ'ব এক্টিভ, একেবাৰে ফ্ৰী। বল
3: কলৈ
5: এডমিশ্যন ল'বলৈ? একাউণ্ট হৈ গ'ল এক্টিভ।
0: RBI-এ কয়
6: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।
7: লাকে আকাশবাণী দিফু নন আন্দু নাংলাতুম কার্ডরং যে যায় মেঘলাকে লামজের লামজের যায় মেঘালং পেন বপরাম সিংনার পেন লামজের কে থান থেংপি থেংপ্রাং কে একে নাং সৎ পলাম তে পোথাক নাংলাতুম লামজের কে থান আর্ডুয়েক লং পোথাং তে আর্ডুয়েক সেনা
8: দনমালি পিনি ইলিতুম কাছে থান নাংগি আলাম লাকে Trees prevent soil erosion. Ilitum karbi alam penke, thengpi thengprang helu, longle kape kon matek kanglem pen aha or aphan ke khang. Trees prevent puke thengpi si ke khang. Soil erosion puke longle kangre, longle kanglem, longle aha or kape kom matek kapave. Tasi thengpi thengprang awete longle ta inglempo, ইংরেপো লাপেন আহরটা আবেদাত লাবাং সো আলাম কাচিনি দামি আফান লাপান আকিসুং আবে পুসি নিলিমাথা পিমা ইলিতুম সাই কাচু টিকি পেন কাচে পেরেং আতুম আনকে থেংপি থেংপ্রাং আলাম লাপেন লংলি আকে মে আকে হেনু মাতে আহ অর কে দো কাবে আলাম চিনি পে আসন মা কালিমা এসন আলাম মোয়াপ্রাং নিলিথাং ল লংলে কাংলেম পু আলাম লাংরয় লাং থেলোতে আকোরা কাংলেম আফান্তা ইরোসন পুদাম লাপেন আর জাং পিক পেন আজক ইংলং আলংলে কাংলেম আফান্তা ল্যান্ডস্লাইড মাতে লংলে ইরোসন পুতা পুদাম লাসে লংলে কাপে কম আকাম আনকে সয়েল ইরোসন পুসি পুদাম রাপেট ইগলো ধনমালিয়াতুম লংলে মাতে পুথিমি মুনিত আঞ্চৎকালি কেরেং এটা পি আন আফান লাপেন ঠেং পি ঠেংপ্রাং বাবি আফান কপু আনা কেনাং সত লাকে ইলিতুম চিনি দাম উলো ইলিতুম বিদা কাচা লিতাং আতুম আন চিনি যে লংলে ইলিতুম কে দবম আপিরথে প্রাণ ফ্রি আং বং ফান্থম লাকে লাং লাপেন লংলে কে ফানবে লাবাং সত লংলে আফু থাক মুনিত আফাই তা নাং চান বম লাং আপসি মু আনি সি লা নি সি কে লংলে নাং চে তাং তে দেত নাং দকপ লাপাটা কাফেরে মে আসন কে লংলে লে দোসেতা আহা অর আবেটে থাংটা নিংজয় নো আলংলে সাইসে পুলতে মুনি রাতুম মাতে কেরেং এট আপি আফানকে কেরেং ই আফান আকে সুং দোবেক্সি দোপো মা কালিমা হাকু পিঠে কাংডু বাহুত ইং না রাপার ফান থম ফ্রি সোসে আকে থে আপি দিনসুর ফুট ফারসি সোসে আকে থে কে দিং লাহে পিঠে থাক দোলো পন্তা নন আবে ডেট মাতে বীর ডেট হাংজাং পিয়া পড়লমা লাকে লাবাং সো আপিরথে আলংলে আফেলাং কেরেং মাতে আহ অর কাবে আপদ লাহে আপি রেং ঠেক ঠে দেলো তোলা বসন্ত আকাশি লাবাং সো আপিরথে হা নিরেপ লাপে নিতু সাউথ এন্ড নর্থ পোল আলংরি নিংকান আর্জন কাংসাম পিক পেনে জক ঠেংপি ঠেংপ্রাং বাবি থাং তা আবেদে পেনে জক হাডাক মুনিরা চটকালি থাং না রাপি দা রেং ঠেক দেলো লাবসন্ত আকাশি কার অম পিক আফ্রিকা দেট সাহারা ডেজার্ট সুরি কে থমরা ফারু ফ স্কোয়ার মাইল আন আংকাং কে থে সাং টি সাইসে থেংপি থেংপ্রাং বাবি থাংনাটা কেরেং উনি পিত আজ থাংনাটা পিতা রেং ঠেক ঠেদালো তোলা

0: वाप्रम सिंगनार पेन लामजर के थाना लतुम और ड्रेग लॉन्ग टांगलो लाके आकाश पानी दीपू
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
2: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্ত দলো
1: কপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মাহাং কে থে কবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরতা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাগ লকা হোমরি দাম নাং জিকে
2: লাদাগ ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাংতা চক জি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ওয়াং ইক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
0: লাকি আকাশবাণী দিফু রেডিও কার্যক চিং হনরা রাতু নন আদুন টু নালাতুম কার্যুলং চিয়া চাই মেঘ লাকে পিনি আলামজর লাবাংস চাই মেঘ লাকে আকাশবাণী দিভু প্যান কিরক পারজু পনে চেংল লাবাংস চাই মেঘ লাকে হেম তুনালং আকেনাং সৎসল হরমু কাসেলামালাম থে পুথা বরসিং টিসল পেন হুদবাং হেমেলি জিমুং পিয়া তুমাং বং ছিউ ছিপু দানাতুম আর জুয়িক লং পো তাংতে আর জুয়িক সেনাং
3: নিরাতুম হাজাত আসন সেতামে কর পেন কাসেমার টাং লাপেন হুমদুন লক আকায়লং সিলি কে কিদো লাসন উনাহুত ইরি আসাই ইবিদি গেছে পাদো পেন কাসেমার পুদাম লনাং সাবন সাবন আদুক মম মাতে ক্যান্ডেল হে হুই কাসেমার লাহাই আলাম পুথাকসি পিনি নিলিতুম চেথান ইক জিয়ে ফান কাবর ই লাসি লাহাই আজাতন কাসেমার থে গাবাং ফু আকে হাই সার বরসিং টি সো ফান সেচু ফা ইগল আলাং লিনন লাদাখ স্টুডিও লুনা ইংনি ইক এটল লাসি রেডিও নাংকার জু দুনারাত আতুমা ফান আন্তা মেকারডম নাং পাজির লো লাপেনালি ফানসাটা মেকারডম নাং পাজির ইগল কে হাই কারডম তাংতে পিনি কে লিতুম মম হে হুই কাসেলাম ইরিয়া সাই আলাম সি ইলি চেথান দাম জিয়া পটসি নাং লিকমেন টু পেনসি লাহাই আসাই কাছে মার কি চেং মা লাসো বু থাক নাং লি রেডিও নাং কার জুদুনা তোমা ফান থান ইক জিমা
4: আপ্রাং সি সলাং দো আরা দো আন ফান তান নেলি কাডম পজির পন লো নেলি মেন লাকে বরসিং টিসু লাপে নেলি নন মাত কে সেবা ভরত সি এনজিও লাদা কোঅর্ডিনেটর আসাই সি ক্লেমনন বম নেলি লাবাং সো ইরিয়া সাই কেচি পে দো আং বং পেন কে চালি দুন চেং লাকে 2000 আনি কান হা মুম্বাই আলং সি চালি দুন চেং লো লাপেন বাং টু সি 2005 আনি কান নেলি হা কেরেলা দাম সি কোচিন পালং সি চালি দুন লো লাপেন আসো আসাই কে চালি দুন আং বং পেন নেলি অং দুং চালি দুন সন ফারো সোসিয়াসন চালি লো নাসান আং বং পেন জয় কে পেন ইলি মেথাং আসাই হেমলং তলুন পেন আসা কে চিপাদো ফর এক্সাম্পল আকাম চকলেম লস তমে ইলি তমে থাং ফান কে চিপি দর উন এ ফর এক্সাম্পল আসাই আখিটি চকলেম লো সাই চুটি কিলো কাপড়ে কাপড়ে কাসন ক্লেম লস তামে এলি আনিবাং কে চো জে ফান বা আনিবাং ইটুম কাছে পে দল ফান কা সিক্স আক দো লাপসি জয় কে পেন এলি কি ক্লেম ইমে আসন তর লুন পেন ক্লেম ইমে লাফে নালো সিনি কাম চো ক্লেম পেন না কেলে পেন হেম ইংনি লুন হোত ঘন্টায় সি বাগামুই এলি তুম কে ক্লেম পন মে আসন হাই হুই পেন লম্ব পর ইতুম চে থানন সিনা ইসি মম কাসেলাম তা ইসি আকি জয় নাই বুলে লাখারাম দেস তামে মম কাসেলাম ইয়ে ফান কে নাকে ইসন হরমুডো লাকে ওয়েক্স পুলো এটম কে জুপি ইর পুটাপু কারবি আলাম পেন কে লাপেন জুপি ইর লাকে পেট্রোলিয়াম পেনসি কে সেলাম ই লাপেন মম কে সেলাম কে ইলিতম জয় কে পেন সেলাম ই মে তলন পেন মেচিং হ বম বা সাচ দাং বম বা বাং পেন আলহিন চিংকি বম সামে নাসো কে ক্লেম ই মে দো সে মম কে সেলাম ই আফান কে নম্বর সি কে লান মম কে সেলাম ই আফান কে পেন পুলো জুপি ইর তা ইসিল লাকে জুপি ইর লাপেন হন কে বাই লাপেন হাদাক না রেকর্ড জাং থু না দোনাং জি লাপেন তে কাপ্রে কাপ্রে লাদাক জক দুন মেলা লাবাং কে আরনি কা পেডিং ফান ওকে স্টেরিক এসিড পুলো লাপেন তে কেনে আলন কি পা দো ফান কে লাকে ওয়েক্স কালার পেনসিল লা অসমার সো তুম কে পেনে রং কি পি ই লাসো আ ওয়েক্স কালার লাসো পেনসিল পেনলে তুম

লাপন অপর্ণালেতুম হিন্দি আমার জানা লু যায় মেঘলং পেনা সনসনা লু নালেতুম আর দৃগলং টাংল লাকে আকাশ পানি ডিভু নন স্টুডু ঘুরি পরপাই ট্রগরা মিনিট পিকের ফপ লাইন জি ডক ডক লাসে পরপাই ট্রগরা মিনিট পিকের ফপ লাইন টাংতে গুয়াহাটি পেন কাপাচিতা আঞ্চলিক বাতারি আসামিস লাম পেন বিরটানা তুম আর দৃগলং পো

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূলীয় চিকিৎসার অধিকার লাভ করেছে। এতালেক 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয় চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবহ। এতিয়া 6:45 বজাত সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।

0: লাকে আকাশবাণী দিভু জাইমেকে ওয়াং বম লাকে এফ এম বেন লং পেন মে গ্রহার ফারুই সিরা তো বড় সর কেবল পেন নিউজ অন এয়ার এফ লং পেন তামে নালে তুম আর লং ইচি
1: পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

লাকে আকাশপানি দিফু ননাদুন ঠুনাতুম কার্জুনাংচি লাকে দেতনাং সিংহন নালুন আঝামেক লাবাং সোজা মেঘ লংপেন মোহন সিং আংসি লাপেন লালি রুই সহতুম কিলুন চিকি মুজি নাং ফান পিনি স্যামসন সিং টি পোলমা সালু নাতুম আর্জুয়েক লংপ তাংতে আর্জুয়েক সিনাং

অনন্তনাথম কার্জুলং জিলাকে জুবিন গার্ড কিলুন জীবনত পুরুত্রী পুরবাসলনাথম আর্জুইগ্লং পতাংতে আর্জুইক সিনাং।

0: lapenang likit hek ding ala ma puthak re dio kar jorara tuma phan ka che than pona pot ta te puthot e ili pini ka che tong la so ko pia phan se ili ka che tong ma la so la ma phan de ili non bang ke che than dam lo na phak ki so ma te phak vur ituma ha war along ke ong dung ke ituma kar biang long ar lo punang ho phak ka chupang renga tum e pinang an kana hok ke thek dun long du la se phak vur ituma ha war along ko bi pia phak vur mate ko pi pia ki so se kang lum nei ma la so bu thak ta me nang le radio kar jura ra tuma phan than pon ek jima
1: long hong ke so ene ke dupik phawi pi ta itum common disease salamang thanamang ke so ke soni do infectious and non infectious infectious pulote bemar api alo luchok pen kesu ke long hanlo infectious lo anke non infectious bangke bemar api kali ka vipin menta kapre kapre a joini penta a kesu do cocktail infectious along na jonsi pudamlo pute bacterial a disease doji viral disease doji parasitic disease doji commonly tum bacterial ke thek nu long long ki e coli infection long long escherichia coli bupu bacteria lo lage apoxo de do jila lo ho somar rum kha apoxo la son do ji la ta esion lo an pen son dak thaka ko skin disease do do la bacteria joini lo lata onke viral lo pulote swine fever esion lo swine fever lo pulote soni do ji isike classical swine fever isike african swine fever african swine fever bang ka prang avilang non mangke nanglutang lo 2020 lomben ke la so ke sota nanglutang lo ituma bharot a dekhlong ta lapen apena bahera akaprek aprek mane flu da hol haita duji anke next bangke parasitic parasitic ka pilu mukha lohong to pilu do thekpik anke pilu isyon lo labangke arlo lo internal parasite lo ako external parasite do la external lo pulote arek mukha angru mukha lata ison lo latuma joini ta ke so long lok titi lapena bahera ke non infectious lo pulote deficiency disease lohong jonsi adana ke na murat tu matha po phe pira te chok po matha po phe ac pira pira pu ke anta thi thi khe da de ti
0: kala
1: anke la su joni po chung kreng ra po la ke vitamin ka ve polo bang long ba protein ka ve polo ba carbohydrate mani balance diet kali da polo la ta la su joni pen ta la tum ke so long lok ti ti la pe behra ta alang tu mala achulang a problem da do do ho pen ke mastitis ta do ko ti la ta in sob commonly itum theklo
0: kala me pikalam lo la phak akisu ko son tuma ituma waralong la so puthak nang li kithan ka pajir mia pot tangde non het nang ligi pu e arek tang ho go pipilone la hai pen apok hilong pen buta me e kisu long lok thek tangte la so a son ka pa mejia phanon son apok hilong tang ho arek tang ho ko son se ka pa me po la ta me nang li re dio kar jora tum han than ponik thate
1: ke pa mi apan ke nolom ke available itum long enthalmentics do mane pelua dowai pupu
0: kala
1: pelua dowai mukha a dos rate ating pen le pinyang po doctor consultation do nang ji ba veterinarian amuni tum pen si arjupon si a dowai mukha ponang ji
0: kala
1: la so dowai papa chu dam nang po a dos ating beji pa chu nang po anke la son pen le jong si regular interval isi do do 3 months pusita ba 4 months pusita la so interval maintain nun mom nang po som si pelua dowai bang ke pidun mom nang po anpen arega phanke nolomke option do piglo por on pudo por on mane ke chor chor da ke chor chor ta adwai do do anke sikel lange panglu long se mane adwai bang jogdun po lang pa panglu po la ta isi option lo
0: kala
1: la pen hala along hong aroi ke sapha sapha pa menang ji jate mane la hayak ingru da ha chitim da ha la hay pa bang long le det aphan si mane la aroi mukhata hodai ta sapha wer nang po un polote chemicals nolom ke do la hai ta use me
0: kala me pe galam lo nang churu nang le phaga phan ko son se kala na la honang ji mala so puthak nang le ki than pajir mi apon tang te mo het nang le ki than apon alam phak a an ki pi phek e pi berat pen ta a hut pen te mara de ti ti e balance diet pu mane a an pi ba me nang ji pu tang te ইলি গেছে ঠান্ডাম কে আখি সু আপু থাকতে মাসে তামে কিচু কিজুন তা লাং দু নাং কপসে কুপি কুসন আকি চুক ইলি ফাঁক আফান কি পিসে ফাঁক আপ অপ্রাণ কি মেজি লাতামে নাং লিথান ইক থাতে
1: চেলাং লাভ লোপতে কার্বি আংলং লং নলম কে ফার্মার মুখাটা কমার্শিয়াল ফার্মার তুমি কি অংল পট দাদুম তা মেনা আন ফার্মার তুমি এভিয়ারনেস দল যে আন কে কেনা মাদানা তা বর ই দ ইতুমলা হরসেরা ফি তা পিমে সেটা লালংসি ব্যালেন্স ডাইট কে মেনটেন নুন হান বর ইনাংজি নন সসন

0: ফেয়ে পিল হরসেরা আছে তা পিল পোসে তা আখাপ্রেক হরমু প্রোটিন ডায়েট মেন্থু তামে বা পেনেলা কিচেন ওয়েস্ট মুখা এতুমলা আহু হান আহু কাদৌ গবি মুখা লাহাই হাই পেন আকো থেংপি আরবো আধেক থেংপি আরবো কে লহংচো জেনবা ইসি এক্সাম্পল ইংকু আরবো আতা চোদে আতলাতুমকে সনাক থাকছি আকাপ্রেক কাপ্রেক দানা কাদৌ গবি লং পেন মানে পাংবুই পেন পিমে এ জলা আবোতা ইসি অপশন দো নলমকে এ জলা তা পিমে লা ডাকছি মিক্সু নাংপ আর দানা লংসি লাসন তা পিমে লাতা ইসি অপশন ল জংসি কমার্শিয়াল না কি মাথা লোপলতে কেনামা দানা ওয়ান অফ দ্য বেস্ট অপশন ল বাংকে কেনামা দানা বাংলে পিলো পোলতে দোয়ানা বেয়ানা ডায়েট ব্যালেন্স তা ডাকমাসি মেনটেন দেব
1: পেগাল্লাম নাংসুর নাংলে ফান লাসব থাকে থান পাজির মেয়া পট তাহতে নোনা বাঙ্গে কাপড়ে গাং দেং লিতুম দাম থু নাং ফাঁক আকি সু মুহেদ পেন পিনি লিতুম গাছি টং লাপেন গাছিং কি লাসকে নাং সত আল্লাহ বাংলে লুতুম দাম থুলো নাং ইমু পেন নাং লিপুলো ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার্বিয়াং লং আলং এ কিজুম নে আকি সু সোয়াইন ফিভার লা সপুথাক কুসন পেন সিলা সো কিসু কি লং মা কাছি উন মাতে কুসন সিলা সো কিসু লাদা ইতু মহা বার লং নাকিলে রক মা লাসো পুথাক তামে নাং লিথান পাজির মি পনিক থাতে
0: ইতুম এনে নরমালি কাদো গবি কে সোয়াইন ফিভার পুসি নিজেল সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসি কে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসি কে আফ্রিকান সোয়াইন ফিভার
1: কলা
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকি দোয়া জুড়িং পিগলো দো বমলো
1: কলা
0: লাগে ইসি ওয়াইরাল ডিজিজ ভাইরাস পেন্সি কি উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন টু লাভ আতেংলো সে প্রায় ইতুম কলং জিকে ফিভার হদাক আবর দক ফিভার মানে আফুসো পিগি ইতুম হদাই তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক আফুসো পিক জি আলো হং বা চুচি দেট পোলা ইতুম থেক দুলং জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহু পেঙ্কে কাচিং অক দুজি আহু পেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থাকলং জি হে বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থাকলং জি আন পেন প্রায় জংসি আপর পেন ট্রিটমেন্ট লং নুন দে ইয়াত ইয়ে পুলোতে আলহং ঠিল তা থাক কারণ আলাম থেকে চুচি দেট পোপট কেডিমান আফিকে ঠিল জি লাসি লাসো আকিসু কে প্রায় চি উন লহং টু লহং চি উন দেলো আন পেন লহং পেন লহং চতাকালি আকো মুনিত তুমতা জংসি অটলো কিছু টাং আলহং ফান অটলো অট ডেট পেনকে আকো কি মিল হং অট দাম পলতে আলা সকি সকি দুন জুইপ আপেন এসন মাঙ্কে মার্কেট লং তুম লং জ্বর বমতা হাডাকটা জংসি লাই ইনফেক্টেড আলহং সেকে জ্বর লাসু ইনফেক্টেড আলহং আক ইতুম চে পন্ডেট পো হেম আকো আচুরি আমিয়ান পেন জংসি এমিনা আলহং আনচি পিদা লোপতে লাসো আকে সুতা পলা পুটা দুন থেক আঙ্কে ইনফেক্টেড আলাং মুখা লাংলো দানা লো কাদৌ বি লং তালা সরমুক আসো কেসু কেলা সাইরাসকে দুন জুইব লাসে কাচেরি নাই বাঙে লাহেলো আনিবাং তা জংসি লহং পাংরেং লোপলতে লাসো কেসু পেন কে কে জগজি আফানকে ইতুম ভ্যাকসিনেশন বাংসে হদায় তা ইউজ নাংপ ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর ভ্যাকসিন কে অ্যাভেলেবল নন কে ভেটেনারি ডিপার্টমেন্ট পেনসি লাগে আকে জয় সি কি পি আংকে লাসো ভ্যাকসিনেশন কে প্রোগ্রাম সিস্টেম সি নন কি পি পি নিলে তুম সব প্রোগ্রাম ফুটা হাকলাই ডাঙালি লোপলতে ভ্যাকসিন পিলাপ এন্ড এভরি সিক্স মান্থ হ্যাঁ ছয় মাস লোতে লাসো ভ্যাকসিন বাং রিপিট থু নাংজি নন মাংকে লাসো ভ্যাকসিন কে গভর্নমেন্ট লং সাপ্লাই দো অ্যাভেলেবল লাগে লং লং লা পিনি ইসি লা প্রোগ্রাম পাংচেং লোপলতে কাদো গবি আলো হং হন্তা পিলাপ লাসো ভ্যাকসিন মাংকে লাপেন লাসো আকি সুকে জংসি সাপো উন লকলো মানে মানে আলো হংকে সো দেলো পুলোতে মানে কিপাত টং পেন টং সে কট পেন ভেটেনারি ডক্টর তুমহান বা ভেটেনারি লং ক্লেম আর মুনি তুমহান ইনফর্ম নাম দেয় নাং জি আন পেন ফটাক ইনফর্ম পুলোতে মুনি তু বাংপ ট্রিটমেন্ট নাং পিলো পুলোতে আলো হ মুখা মানে কি মেডিয়াত জি চান্সেস থে ও লাপেন পুথ দাম থুলো নাং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন ফিভার কে কিছু কে আজিং পিগলো আফ্রিকান আদিম আছে কি কে দৌলো আসো কিছু কে আমেন কে লং চেং তাহলে আছে আফ্রিকান সোয়াইন ফিভার পোলো ইন্ডিয়া কে নাং লুটলি আজি রিং পিকলা আদুমারায় কান্ট্রিজ মুখাকে ইতুম ইনফরমেশন কে লং তেং পোলোতে আপ্রাং পেন দু বম লো পুসি কার্য লং যেন বা চাইনা পুনো মিয়ানমার তুম পুসি তালা আকিছু নাং লোল পুসি কার্য লং আফ্রিকান সোয়াইন ফিভার ইন্ডিয়া লং ইতুম আংথে কে লং চেং কে 2020 এনিকান অরুণাচল প্রদেশ এন্ড আসাম ইতুম ডাক নাং লোলো পেডাং আন এরিয়া এফেক্টেড লো নাকি ইতুম কার্বি আং লং তালা সকিছু নাং লুদুন চকলো

0: লাস্ট কেসটা প্রায় সিমিলার উইথ ক্লাসিক্যাল সোয়াইন ফিভার প্রায় চিমিলাই লোলা তুম দুইটা সেটা ভাইরাস বাং বেলেগ বেলেগ হানটা লাগে ডিএনএ ভাইরাস আফ্রিকান সোয়াইন ফিভার বাংকে আফ্রিকান সোয়াইন ফিভার কে ভেরি মানে ইংটাংপিক ভাইরাস কাম কেটে কাংডাং পুলোতে একুপ নাসাফা পিলর পর অরং মেনসে লহং দোয়ান বেয়ান নাসাফা পিলর পর সিমটম কে প্রায় চিমিলাই লোলা পেন ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পেন আর ফুসো পিকজি টেম্পারেচার একদম দো পিকজি লাই সনল পেন লাপেন ভেড়া হালা বুটি রেসেসটা দুজি আংকে লহ মুখা আনচুচি ডেট খাংজাং প পু দুজয় প তৎলুন পু দুজয় প লাপেন আনিংহাং হেলো এজাতাকে ক্লেমজি আফান আংকে প্রেগনেন্ট আলো হং দুপুটে এবর্শনকে 100% এবর্শনকে দোবেক প লাপেন বেহরা লা সলো হংকে 100% থিবেক প লাহানকে মর্টেলিটি বাং হাই পিক লা তুমি থিবেক পো লাগে লা সকে সোলে উনলো পুলোতে কিপা মি উনা অপশন হবে ট্রিটমেন্ট কেতং টা হবে লাহানকে তুম এনেকে লাগনাবলতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবে পাও ফিট সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানমাংকে মানে এলা কিছি জিয়া পরবাং আসাবাদ জিও ডিং চালাসি সব আংব অংহ নিতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পুটে লাতুমবাং মানে কেরেং আক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লংকে এলা সব হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লংকে বাতাই সি জংসি কি উনলো পুলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিডুন লং ইয়া আর চান্সেস কম পিকান সব প্রাংসি ছিল তেটি আহুট ব্যাংকে আটা প্রাং সি আটা প্রাং মেন সি জো আফু সু উপ আর্নিং আসামকে লং ছিল তা দুদু আইভারাসকে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাংকে লা লহং টু লহং তা স্প্রেড দেলো লা তুমাং বং জংসি কন্ট্যাক্ট কলো পুলোতে লা সোয়া ভাইরাসকে লাগে উন্ডুন বেগ পো লাপে না ভেরা মুনি তুম জংসি মানে মানা মুনি বাং হলা কেসো টাঙা লহং ফান অটলো আকে মি লং অডাম তে লা সোয়া ভাইরাস কোটে সন্তা দুন জুইতা থেক লাপে না ভেরাকে আকো আমুন নিলিং ইনিং জি এসন বোজার পে জংসি লা আফ্রিকান সোয়াইন ফিভার আলো হং কে জ্বর ডকলো আংকে লা সোয়া লহং অবাসি পন লো আংকে মিনাং আচরি বাং লাতুম চলং পর্ব পতে লা পুতা দুন জুই পো লাপে না ভেরা লাতুম হানকে ওয়াইল্ড পিক্স মানে হাবির লং হং লাতুম হই পেনটা লাসোয়া ডিজিজকে ট্রান্সফার উন আন পেন ইসি আ টিক্স দু লাসোয়া টিক্স পেনটা মানে লাতুমা আংরো লহে লাসো আংরো পেনটা লাসোয়া আকেসোকে দুঞ্জুইতা থে এনকে আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে নিলতুম পিনি আনটা মানে ট্রিটমেন্ট আবেলো ভ্যাকসিনেশন তা আবেলো থাং তা আবেলো লাগে উন সি উন এলাং পিনি আনটা ভ্যাকসিন তা আবেলাং পিনি আনটা আজিং পিকলো আনটা ভ্যাকসিন পিনি আনটা সমারুন এলাং নন মাংকে লাসি লাহানকে কন্ট্রোল করিকে অনলি কে বায়োসিকিউরিটি আনবেলো তো বায়োসিকিউরিটি পুলোতে কসমসি ইসিয়া ফার্ম চিকিম পা মেনাং প ফার্ম লং কসমসি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুট লং লিদার নংজি লহং আকাপ্রেক লহং মুখা পুমাত পওয়ান লং লিদার নংজি ইসিয়া ফার্ম দলু পুলো তাংতে আকিমিয়া লহং চানলু পুলোতে হদায় তাক হদাক আলা কিন্তু ও কে নিল মাংকে পনাংনে কেচেং বাংকে কোয়ারেন্টাইন সি বিনাংজি কোয়ারেন্টাইন বিদেট পেন কেদিন ফি সি লা সোলং হং থাং থেলু পানসি হলা তুমলং মিক্স দু নাংজি আং পেন জংসি দানা কে জ্বর দানা কে বানা গাড়ি পুসিতা দানা কে বান গাড়ি সে তা হদায় তা সাফা দুন বেড়ান প এই তুমলং হলা ডাক ফুটবাত পুইসি সিস্টেম দু ফুটবাত সমার দুন মে ডাক পটাশিয়াম পার মাঙ্গেনেট পটাস পুপু লা সো পটাস আলাং পেন বি সি মুনি তুমুখা কিরবাং কে দাম সেটা লাসোয়া পটাস আলাং লসি পু দংসি হালা ফার্ম লং অ্যাপ্রোচ নাংজি আনপেন উনান উনকে ড্রেস তা কাপ্রেক নাংজি ফার্ম লং ড্রেস বাং কাপ্রেক নাংজি আনপেন নালি হংকে বারা ড্রেস বাং বেলেগ নাংজি লা দুইটা ড্রেস কে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসি ফার্ম চিকিম লো পুটে হডাকসি অসুবিধা চিকলেম জান নাং পো নহলে কালিতে লা নালি ড্রেস লং মাসে ভাইরাস নাং দুন জুইতা থাক কেং অব লং মাতা নাং দুন জুইতা থাক অ লাসি ইংডাং প্রাপিক তাহলে বায়োসিকিউরিটি পোহরমু বাং মেনটেন পিক নাংজি আর লা মেনটেন উন এলো পুলোতে আফ্রিকান সোয়াইন ফিভারকে লাগে মানে কি উন প্রাপ পিকলো আমপেন লালে এঙ্কে ইতুমা মেন ইতুমা ইস্যু বাংকে ইতুম কার্বি আং মাংকে রং সরকে লা সোহরমু বাং মানে মেনটেন উন এদের দাইসি কেসেক সাকডো ফার্ম চিকিম দে প ইন্টারেস্টেড ফার্মার ডোজি ফার্ম চিকিম জি রং সর তুমাংটা আলা ফার্ম আলং হং কিলাং পিদাম পো লুট পিদাম চকটিটি লাসন লো পুলোতে বেমারটা ঢুনজি পো লাসি উনান উনকে লাসো হরমু বাং বাউন্ডারি চে বনাই নাংজি বাউন্ডারি ওয়াল চো কেনিসি চে সোমার সি মুনি তুমহান পুমাত পাপা লুচককে পারমিশন পিপি দেন নাংজি আন পেন লা কাচেরি বাং থে উনাং পো আনি বাং তা আলং হং নসি কে জর্দাম পুসিতা বা বেলেগ আলং হং কে বান পুসিতা চিলাং পামিসি চিরি পামিসি আজাত সিতা ক্লেম নাং পো স্টেপস এন নাং পো
1: মেপিক মেপিক লাম সিনাংলি রেডিও কার জোরা দা তুমি ফান কে থান পনিগলো ফাকা কিসু কুসন মালা

0: ᱛᱟᱝᱛᱮ ᱠᱚᱥᱚᱱ ᱵᱮᱱᱥᱮ ᱜᱟᱪᱷᱮ ᱯᱟᱡᱚᱜ ᱡᱤᱢᱟ ᱞᱟᱥᱚ ᱯᱩᱛᱷᱟᱱᱟ ᱞᱮᱜᱮ ᱛᱷᱟᱱ ᱯᱟᱡᱤᱨ ᱢᱤ ᱯᱚᱱᱟᱞᱤ ᱯᱷᱟᱱᱟᱝ ᱪᱩᱨᱩᱞᱚ ᱛᱟᱝᱛᱮ ᱤᱥᱚᱱ ᱟᱞᱟᱢᱱᱤ ᱫᱤᱱᱟᱞᱤ ᱯᱷᱟᱱᱟᱝᱠᱟᱨ ᱡᱩᱜᱟᱝ ᱛᱩᱝ ᱵᱟᱝᱜᱮ ᱞᱟᱦᱮᱱᱞᱚ ᱮ ᱯᱨᱤᱵᱷᱮᱱᱥᱚᱱ ᱢᱟᱛᱮ ᱠᱟᱪᱮᱨᱮ ᱢᱮᱠ ᱥᱚᱥᱮ ᱟᱝᱠᱩ ᱯᱮᱱ ᱯᱤᱱᱤ ᱠᱟᱪᱮᱨᱮ ᱢᱮᱠ ᱟ ᱵᱤᱡᱤ ᱞᱟᱯᱩᱥᱚᱱ ᱫᱟᱫᱩ ᱤᱠᱢᱟ ᱞᱟᱦᱚ
1: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান কে দু নিলি থানো কে নন হেতা নিলি সলাম থানেলো যে ভ্যাকসিনেশন কে এভেলেবল ফর ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আন্তা আফ্রিকান সোয়াইন ফিভার ফান কে আবি পিনি আন্তা আবিলা ট্রিটমেন্ট তাউন এ ভ্যাকসিনেশন তা আবি সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মান কে অ্যাডভান্স পেন্সি ভ্যাকসিন বাং পিদুন লাভ নাংজি ফার্ম জংসি চিবি পাং চেংলো চুপাং রেংলো পুলোতে লা আনি বাং তা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মান কে ভ্যাকসিনস ভ্যাকসিনেশন বাং ক্লিয়ার লাভ সিকিমি তুম দুং হেড ভেটেনারিয়া ডিসপেন্সারি লং দাম তাচে হদাক দামরা আলাম চিথান মানে চিথান নাম দমতে বাং বাং পো ভ্যাকসিন আই পিফান হদাক নালে তুম দোয়ান বেয়ান লো হং ফান সেটা কাদো বিসতা ভ্যাকসিন আই পিপিলাপ পো
0: কালা না চুরো পার পিগলো নাং লিলা সপুথা কেথান পাজির মিয়া পদ তাতে নন হেড নাং লিগি থান এই ক্লাসিক্যাল সোয়াইন ফিভার লাপেন আফ্রিকান সোয়াইন ফিভার লাগি লিতু মহা ভারা লং কাংলুম নাই আকি সুলো পুনাং হো তাতে নাং লি তুমকে সেকিলাং আতুম পদসি এ পিনাং আন এ হাডাক সে নাঙা চিলাঙা তুমি তা দুজি লাপেন পিনাং আরং আরং তামে নাংলি তুমি ফুরি বম পনে তুম চিনি লাসি এ লাসো আকি সো পেন জক এ ফাঁকা চুপাং রেং আরাত আুম লান চট সে কালিসি লাইফ স্টক ইন্ডাস্ট্রি লাসো ফান কুয়ান কাশিক সাক দুলো লাসো পুথাক তামে থান ইক থানাং লে
1: 2020 আনিকান নীলিতুম আফ্রিকান সোয়াইন ফিভার কিলু চেং হুর নীলিতুম থেক দুলং ল হালো সুহুর নীলি সামেলাং সব ব্লক লংসে ক্লেম বমলাং ফুলুনি এরিয়া ইনুদ ফার মানে এরং দু বড়ুয়া রং আলাং লিতুমা রং লংকে দোহানো বেহানা হেমতা ফার্ম দোলা পাতেন ইকু লাসু কিসু কে লং পাং চেং আজনি দো আনো বেহানো ফার্ম আনতা আলং হং থি পিলাপ আন লালু লাতুমকে লস সে ইনুদ মুনিতকে জন ইংকয় থংকেপ আধে একদম জন ফকেপ তাদু তোমালো হং তা আবি পিন আনলো থি পি লাভলো তো লস পেক লোকে সোকে কি উনলো পোলোতে লস পেক ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান না তুমি যখন সে ট্রিটমেন্ট বা প্রিভেনশন করি রুন্দে পুটে লতা লং হং কি ঠিক চান্সেস কে দোলো সেতাল লাসোয়া লস বাংকে লান পি কালিলাং নন কারণ আলাম থে নন বাংকে ভ্যাকসিনেশন এভেলেবল লো ট্রিটমেন্ট তা উন্ডে দিটি সেটা আফ্রিকান হেনলো লস কে থে নাইলো লাসোয়া কিছু বাংলাসি উনান উনকে পাওয়াং লং লি দেট জি ফান্সি কে বোর ইনাং পলসে বায়ো সিকিউরিটি পালাম তা নিল নিং জেলো লাসোয়া কিছু আজৈনি ইতুম কার্বি আংলং আরা তুম পেনাং আন তুম আলং হং থি আজৈনি লস দোপিকলো ভেরি ভেরি মাচ এক্সাম্পল নিলি ইয়ংসি পিনি পুলো পুলোতে নীল তুমকে ঠিক নং আলাম লোলাকে নিতুমা রোসমেরি বাইদো নালে তুমা চিনি জীবন আলাংলি আফাম লংকে হালো সুহুত আফ্রিকান সোয়াইন ফিভার কেলং আজৈনি পেনাং আন আলং হং মানে মানে কিনি লাভ লো আজৈনি মাত আফিকে অর্ডার গভর্নমেন্ট মানে অর্ডার নিতু মূলাই নাম কলো যে কাদু গবে আলং হং তা পাঠি লাভ নাম পো সে লাসোয়া কে সোলে কেউ সে কি উন পাংশে বলো তে নিতুম হানকে স্ট্রিক্ট অর্ডার নাংলে রকপো যে লাসোয়া রং লং বা লাসোয়া আলো আফাম লং আলং হং আংকে পাঠি লাভ নাম পো মেসেন নাম তা পাঠি নাম পো কে বেমার কে ফুটমান তা পাঠি লাভ নাম পো
0: থেমালা কেছি উনবেক
1: তা কেছি উনবেক পো লাগে আংকে পেনাং আনা রং দো পেনাং আনা রং লং তা লাসোনা কে সুকে লং জয়নি অর্ডার ইস্যু দে আলো হালো সহুত যে কাদু গবে আলং হং তা পাঠি পিলাপ পো কম্পেনসেশন বাংকে গভর্নমেন্ট আহিন পেন পিলো সেটা পাবো ফিট সেটা লাসো কম্পেনসেশনকে লা নিতুম হান লান উই দে তাহাই মেমি আলাম থে লা লং হং কিছু জ্বর পেন কান মানা লিতুম কে লং জিয়ালি লস সিকে দাম থুজি বুঝি লাগে ঠেক লং ডাক আছে কাছি রি বাং হেনলো অপশন কে বেলেগ কে থাকা আবিলো তাকে
0: আচুর উপার পিকলো নাংলি লাসো পুথা কে থান পাজির মিয়া পদ তাংতে নাংলি আস এ ভেটেরিনারিয়ান মাতে এ পি এ ফান সেকেলা আদাক তরপু আ হিনানা থুপেন লা এ ফাকাচু পাং রেং আতুমা ফান কুপি আলাম থে সে নাংলি কি থান গাং তুং লা ফাকাচু পাং রেং কালা না কালা হন নাং জিয়া পুথাক
1: লাসো আ কেসো পুথাক পেন জংসি আলাম নিলি নিজে দাম লো পুলোতে রাদাতুম জংসি চুপাং রেং বাং চিং লো পুলোতে আহেম কি কিম বাং কে নাং সট আহেম বাং কিম বেগ নাংজি উন আন উন কে কিম পামে আহেম সি সেমার পি নাংজি পু বিড়ি লং পু কক লগে কেসু কি উনা চান্সেস দোপিগল লাসে আহেম দোবেগ নাংজি আসার নুং দোবেগ নাংজি আর বি ফোফে দেয়াত নাংজি আর নি গাদৌ বি পেনসিতা আলাং তোমহান আতি বিন লং পো আন পেন বাউন্ডারি দু নাংজি বায়ো সিকিউরিটি লো লাবাংকে না তুম বাউন্ডারি চিবি নাংজি লাপেন নমুনিলি পুয়াসন ফুটবাট পটাস আলাং পেন ফুটবাট আর ফেসিলিটিস বাং চিবি নাংজি

0: lapen monit tumphan nali tum unan unke ke banglong restriction pinangji marar pi methan ta hol hai pu phadak papalu dam choklong le derangji latai si option dolo control kuri phan nali tum vaccination bang maintain nangji regular deworming deworming mane pilu adwai interval ECC interval lopote pilu dobai ta pidun bom nangji ako un pulote record keeping labang important o nali tum record keeping chi binangji register lo maintain nangji komalo ho si kosonma kosolo ho si arta ko anu ma pohai ta maintaining pregnant dolu pute hala tum hanta ako record extra si chi bi ponangji ala ako dana ke pi pusita nali tum dana mukhata chilang lab nangji a hisab du a hisab mukha chilang lab nang un pulote nali tum nitum veterinary doctors tum pele consult chok lahai bangke lapen bahera নিলতুম লাসোকিসো আফ্রিকান সোয়াইন ফিভার বা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার পিস তা লাসোকিসো ফানকে নিলতুম টাইম টু টাইম এভিয়ারনেস পিভিয়ার রং সরটম হান লাসোকিসো ফুটাক এভিয়ারনেস সি পি নালতুম হান পিভিয়ার দি উনান উনকে নালতুম লাসোকিসো জংসি কার্যদুনংলো নানি পেন কার্যদুনংলো পুলোতে বায়োসিকিউরিটি বাং নালতুম স্ট্রিক্টলি চিলাংনাং পো তাকে লহ কাপ্রেক আলো হম মুখা ওয়ান বিদে নং জিলা সুই সেককে উনান উনকে লহ অক্টা হাপু পাপালি লিদে নং আছুরি মুখা পিপি দে নং জি লহ টুমফান কিচেন ওয়েস পিমি সিতালা লহ আছুরি মুখা বাঙ্কে পিপি দে নং জি লহ অক দহল হাই বাং পিপি দে নং জি পেন উনান উনকে এলা সন ইনসেক্স কদু উইল হাই পেন মেইনটেইন নং জি চি টিম তাহ ইংরো তাহ হাই পেন তা মেইনটেইন নং জি লা পেন তাও আলম থে আকে সু দুন জুই তা থেক লাসি রয় বাং আনি বাং তা উনপুলোতে সাফা বেড় নাংজি লংটুমা ফাগ রয় আহ পেন কেলা হি কদৌ বে হাই উপ লাসো জৈনি তা কাপড়ে কাপড়ে কেসু আকু লং লোক তা থেক লাসি হাই তা সাফা বেড় নাংপো আর নলম কি কেমিক্যালস এভেলেবল দু কেমিক্যালস নাংলি তুম নামপন রে সাফা পামি তা চক
1: সুরোপার পিগলো নাংলি লাসপু থাকে থানা পাজির মিয়া পল তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান বাং কেদু তাতে ইজন ফাক আসো ফিডেট পেন কোয়ান আর তা আহুসি লাসো আবিজি মে পিনা যে
0: নিলে তুমি থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটেটি সেটা থ্রি মান্থস সিন তুম এনেকে আডেট মানে কি ফিক্স ফিক্স লাসো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন নিতুম পিপো লাপেনা থাকানকে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লবাংকে কোম্পানি ওয়াইজ সাব কাপ্রেকটা দো ইহুদিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালসো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলি হালসো ভ্যাকসিন আং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন এটা ইন্ডিয়া পেন প্রোকিউরা ভ্যাকসিন মুখাকে নিতুমকে লান আটা হোট আনসি পিপি টু মান্থস আফিসি প্রায় কে পিপি পলো লাতুমকে লান এসে কে আপাই চুলাং চবমজি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লোকজি লাসে লাসো এসে খুব বাংকে নিলতুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন আফিসি নিতুম ভ্যাকসিন বাংকে পিপি
1: মে পেগলাম লো লাসো পুথাক নাং লিগে থান পাজির মিয়ে পদ তাংতে ইলি গেছে থানাই কে দোপিক লাং তে মা সেটা মে আপরালাম দো পদ সে পিনি গেলে তুমলা দাগান লে রিপিক চেকলো নাং মো আপর কাপ্রেক দোলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কি সো ফানসা মে ইলি কাছে থান জিয়া ফান আপর এন থুলো নাং তাংতে পিনি নাং লিলা দাগান কে বাং পদ নাংলি ফান নাং চুরু পিক লো লাপে নাংলি ফ্রাং কি ক্লেম কিদাম জিয়া সন আসাই আন সেটা মে এ নাংলি ফান হিরজুমে নাং পিদুন লো লান আপর আন লে ইলি রিপিক চেকলো নাং চুরু লো কে বাং পদ
0: কার্ডো
2: লাপনা পড়নাতুম অক্রান যায় মেঘে লং পেন ডক্টর রুকাসেন তেরাং লাপেন হুদবাং এমএনএ টিমুং পিয়া টুমাং বংশীয় চিপু নতুম আর ড্রিক লং টাংল লাকে আকাশবাণী দীফু
3: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি तो सुनिए इस महीने 26 जुलाई सुबह 11 बजे मन की बात आकाशवाणी और दूरदर्शन के सभी चैनलों और प्रसार भारती के OTT प्लेटफॉर्म वेव्स पर। आप भी माननीय प्रधानमंत्री के मन की बात का हिस्सा बन सकते हैं। इसके लिए आप अपने सुझाव 24 जुलाई तक टोल फ्री नंबर 1-800-11-7800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते

0: লাকে আকাশবাণী দিফু যাই মেকে ওয়াং বম লাকে এফ এম বেন লংপেন মেগা হার্ট ফারু চিরাতক বরসর কেবলপেন নিউজ অন এয়ার এফ লংপেটা মেনা লুম আর জি লং ইংজি নন আদিন টুনা তুম কার জি লং জি লাকে লামজির আজাই মেক লামজির আজাই মেগা লংপেন ই পিয়া লাম চিংহন সোলাম নাং তুম আর লামজির কেথা না তুম আর জি লং পো লামজির কেথা না বাং রমেন ইংজি তাংতে আর জি সেনা
1: এমে থাঙালাম কাছিং জি থেকবের জি এফানকে আনুতিন আরে ডেংসি আর পুডু পিরথি আলং মনিত পুলোতে আনুতিন সিতামে ইসিয়াখাই আমনিত মাতে আবাং ফুবাং ফিপু ডোবেক লাসনসি ইনুদ আউসু আমহাং নাং থেকলোতে হালাবাং সুসু কেচেং সি কাছালি মাতে কানিজে চেং আলাম থেকে আহক আহক হি পুসিতা পাই পুহেনলু পুসি মনিনতুম কাছে থান থান আথেকে এ পাই হেনলু একে পাহাচি আবাং লাপেন ইনিংটা কচিং সামনা এবং এপাই সি এপেথে এপা ডিংজি লাসন সি এলাম ইকিটা এথান পাপ্রাংজি লাসি এপি আলাম কাপাচে থেক জি আফান কচিং সি ইনুদাও সু আলাম পাচে থেক পাপ্রাং বেমেজি পুলোতে আপাই লাপেন আপু আরে ডেংসিডো লাংদাম পুলোতে আলামটা আহকটা আহক আথে আফ্রাং প্রাংকে আপি আপু আতুম বিহেক পেন মেথাং আলাম কাছে থান পেমে পেমে আজক মেথাং আলাম কাছে থেক থি পুকে আবিপিন আসনসিডু বন্তা ননকে হালাসু বাং চিকিরলা ফিৎসি বাং আসামিস আলাম ইংলিশ আলাম হিন্দি আলাম সি কাছে থেক পাফ্রাং আথেকে ননমালমকে টেকনোলজি পুয়া হিন কাপাফ্রাং পিক আজক মোবাইল টিভি হাই হুই আলং পেন্সি কাছালি দুন কাপাফ্রাং ফ্রাং লো কাছালি দুন পুসিতামি মেথাং হাই স্কুল কাবেদেট আজক বিহেক পেন্সি ইংলিশ আলাম লাপেন আসামিস আলামকে থেক কাপাফ্রাং আফ্রাং ফ্রাংকে আপি আপু আতুমসি আসুমার আফান কাছে থান পাফ্রাং বন্দা ননকে কাছি কিরলা ইফিদ আজক ওসুমার সি আপাই আপু আফান কাছে থান আসানসি মান ইকদেদল আথেমা আপাই আপু আতুম কাঙ্কি আলামকে আর্জু থেক থে মতে আর্জু থেক ও এপু আজক আউ সোমার আবাং কে থেক কাছিনি পাফ্রাং ইংলিশ লাপেন হিন্দি পেন্সি নিজে রং তিটিপ লাহে হুই আলাম পেন্সি আপি আপু আতুমতা আসুমার আফান লাম্বয় পিদুন রং তিটিপ লাপুসি আউ সোমার আবাং আমেথাং আলাম আলার হিন্দি ইংলিশ আলাম আসামিস আলাম সি থেক পফ্রাং রং টিটিসি নামান এলো লা আঞ্চত কালি কাছালি কাবে পিন আপি আপু আতুমতা আসামিস আলাম লাপেন ইংলিশ আলাম আন্তাত থেক দেট সিমানলো নন আপর লাপুসন সি আপি আপু আতুমতা আসমার আফান হিন্দি ইংলিশ আলাম পেনসি কাঙ্কি পফ্রাং রং সি মান এড আসনলো লাংদামিক সিনাং নন আপর কিতক কাছিতন ইক ইয়াবাং কে আফি আলামলো ননকে মেথাং আলাম কিতক কাপিচক ইকজি কালি কানিংজি আন্তা পেচক থেক থে পিন পিন আসানসিডু লাকে নাংলি হেম পুপিলো নিলি হেম পুপিলো কে অংডুং আতুম মা হেমকে লাপোসানসি নাংডু এডলো লো কাছালি কাবি আতুমকে আবি পুলো সীতা কাছালি কে দু আতুম আন্তা নেপি আলাম নে চিংহন চেনাম পুকে থেকলং হরলো লাপেন তক্তা তক হরলো বন্তা লাকে আলাম থে চি নামানলো আদাব কি ই কিথুর পেনচেং লক হা আজু আমেক জাং লট আন্তা বাঙাখাই আলাম কাপাজু পেন লক্সি লাম কাছিংকি কাছে থান কাপে চকজি আদাব পেন কাছিংকি আলাম মাসাবসু চেথানা মেক্সিনাং আপি আপু আতুম চিপু পো ও সোমারিংথু নন সারপি সারবোরা বেবি ক পুসিতা সেরলিনা পো সংসারা পাই পুসিতা লাদাখ থাং পুদামাথায় আবে আথে পেনানসো বাং চেহাং আলিং চেহাং একপো সীতা উন আন পেনকে মেথাং আলাম পেন কাছেহাং বেট সিকিমে মিরলিন সেরলিন জাকং সারমন থুর্নন পাঁচ বাজিলো ছয় বাজিলো থুর্নন মালাম সো ইস্তাদিরা ব্রাশ মারিনন সো কাছিং থি পুপেলো সেভেন থার্টিলোতে স্কুল দুনাংজি হানকে হালা আলু ভাজি ফুরু এথে জাংঠুকানু পুকে পুপেলো আনবেদ দেই আন্তা লাপেনলে আনঠু ই নন পুপো লাসন সি ছেংপো নালুসুইনি তা লাপুসি কাছিং কিকি লাসন সি আনালো তা হেমিসি চিংকিপো ও পাই পিনিকে মার্কেট দাম নাংজি সীতা বাংদাফ্রাং নাং আনিকাং সামকে পয়সা কাপা থুদো দেই

zari siya bang pupo. Apo sida podun po nang paipen neta bojar ke dam nang siya kam doli maho hem abostu kinam dam nang ji do o. Laposan si chinki po. Hithi le dam po sita bang akai sai se. Ha hithi ajo kulata hem phule arleng alam thek po sita arleng alam pen ke inki ke si asamis hindi alam pen si thek ser lapen thek the dat sita chok chok chok chi che po sita lahai alam pen si inki po. Ahok pen nili kachini dam lapen ke thek dam long ateng ke hala hai akulat ahem phu atum kaching kile thek pet pe pusita ke ongdung atum ke arju thek lapen pena ana tum ke ethak ta ethak thek lason si jirpo jirpi lapen hemi siang bong donrap ang bong sita ajat alam ta thek lapen aduya hoy lapen te bokterai malom pena an banga sodu pulote hala tum pen kaching kiwer abe ajoy ni na puson si kaching kipon dodo aduya hoy lapen te bokterai banga supen ke du kaching boi kung ajok apu apaya phanle ma bapu pehang he po pai pule pehang pusita asomara phansi maso baba pu hangthuji lapen pena ana tumke ahem plangchat pulote pai pu pu adim ma ba pu si asomara phan pehang ji lason si kaprega tumta aning rung dun det titi kaching ki alam langdam iksinang ei baba amuk salong apu nang pini ke sandelo ke tat jabo lagibo niki no hole moke longle derli ji laso atankata nangle homoy abete bharama মাতে বাইক আজাং ঠু কেথায় আফান পয়সা পিদনরা বাবা লেপে দাম নাংমা মাসো লেপে দাম জি সীতা আজির পি নাংলিপো লাসি কি করিম পেনাপকে হুমবার ইতুম অফিস দো ককে নাপুজি লাসনসি দোথুলাং এই সার বুড়া নন পাঁচ দিন ছয় দিন নে মাতে এক সপ্তাহ আফিল নেকে ইতুম কেরা মাতাং কালাপেন কারেন আবিলতা চেথন দাম নামপো বন্ধেই তুমি আবিল নাংকেলে আতেং পুলোতে কেরাম আপটকে হাজার কে থমরা ২২০ রুপিস লো ইনকে কারেন্ট বিল আবাংকে ৫,২৮০ টাকালো লাসি লাসো একদিন দুই দিন আংবংসি পিদাম দেট মাতিগলো বন পুপো দা পুসনসি জংহেলে এলি তুমালাম চিংহনাং জিপু নিজে সীতা পেনা আনা তুমকে আহেমকে লপুসনসি কাছিং কি রং রং আজকসি এলি তুমালামকে চেথেক থি বমলো তাংটে কোসনসি এলি তুমালামকে চক লিম পেন কানিং যে একথেক পোল পেন কাপাং বো ই এ পো চেথানটা মিক্সিনা কেচেং সি গে নাংলি নিলি ইনুত জংসি আহক পেট মেথা আলাম চিংহনিক বেগ পুলোতে অসমার আর্যুথেক থেকে আফি আলাম আঠে এলি তুমকে আপ্রাংসিকে এ মেথা আলাম সি কাপে থেক ইকনাংজি লাসে আপ্রাংসি অসমার আপি আপুয়াতুম মেথা অসমার আফান মেথা আলাম পেনসি ইংকিনাংজি লাপেন থানাংজি জংদাম সিনাং মামি দাদি বাবা পোয়াদিম পো পাই সুসু পোয়াদিম রড রড ডক পোয়াদিম দোদো থানটু মেথান কেট পোয়াদিম মেং মেং আই লুলু ঝাড়ু পোয়াদিম আর ফেক লাপুসি থানাংজি আঠে লাসো কে থানা হরলে থেক থে সীতা লাপুসি থেক বম্পো ইংলিশ প্যান কে মো থে ও আফি লোচালি দোলতে কে থেক থে দেছি আলাম আমার চি আভে লাসনসি নিঙ্কান আর জনালং আচি ক্লো লাপেন আর নি আমেন কে নন্মালম কে ক্যালেন্ডার ডো এক পিক লাপেন কাপ্রে কাপ্রে আহাম ফাং আসং পেন কাপে ক্লাং লাপেন কাউন্সিল পেন কাপে ক্লাং সীতা হালা হায় আ ক্যালেন্ডার নাম এক পেন পিনি কপি আনি মা নিফাই কো আনলোমা লাপেন কপি আছিক্লো লোমাতা লাং ইকপেন মেথাং লাপেন অসমার ফান্তা লাসোয়াটেং কেথান পনসি কেনাংজি জংদাম সিনাং পিনি কে এপ্রিল ১৪ ওয়েনাসডে পুসিতা ক্যালেন্ডার লাং পেন জাং মি নিফাই ক্রিপলি থেলাং আনি লো পুসি থান পনাংজি অসমার কে ইংলিশ স্কুল সি কাছালি পোলোতে আরজু থেক থেরা তাহাই লাপেন আসামি স্কুল সি কাছালি আতুম পুসিতা লাপোসন ডো কক তাহাই সিতামে আপু আপায় আতুম আবাং সি উনআন কে থান পাংছেং পনলো পোলোতে কেথেক থেক দে জি আলাম আমাছি আবে আদুন্থু আবাংকে হেমি সি কাছিং কি কাছে থানালংসি উনআনকে মেথাং আলাম চিংকি পনাংজি আথেমা হেমি সি আলংকে বাংখায় আমাছি আবেল লাদাকলে এলিতুম মেথাং আলাম চিংকি কেতে কোনাছি কাছিং কি কাপে চক ইজিলাং দাকলে কাছিং কি পে চক ইগলিমলো বলতে অসমারা তুমকে দাক পেনসি নাং থেক দন ইগবেকপো লাসি কাছিং চেক কাছিং টন কাছিং থিলে অসমারা তুম সেলে লেপিক বলতে আপায় আপু তুম চিং তন পিক বন পুসি মনিনা তুম পু দেট তিতিল আঠে অসমারকে আপি আপু আতুমকে থানা লিংসি নিংঝে জি মতে নাংচালি দুঞ্জি পেনা আন আতুম আফানিলি থেকলং মেথা আলাম থেক দেট আফিতা বাং আলাম সি নিংঝে দুঞ্জি জংদাম সি নাং ২০০ টাকা পয়সা নাং পারাম থা পুপো ইলি এবং ক আনল ২০০ টাকা কে পুলোতে ফারোহিনী আতঙ্কা নাং পারাম থা পুহে পুসি এথাকজি লাসি ইলি তুম আমনিত পেনা আন তুমকে কে থেক থেকালি বাং আলাম নাংকি লুট নাংকি জুম অং আপসি মেথাং আলাম মেথাং আমাশি কাছি পাং

0: কাছিনিং জি সেলেটপু চিনিদাম ইকদা দিমক্লং হাওয়ার হাপাত আমেন পুসিতা মেথাং আকার বিয়ংলং পুসিতামে কপি কোসন পেনলনে কে অংডুংকে বাঙালাম পেনসি অংমুনা কাসন লংলাম ইকসিনাং আংজক পানি আদিম আনজুক পানি সাংতিলাংসো আদিম বালিজুরি বালিজান আনাম সারপু আদিম বুড়াপাহাড় দেনারং আদিম দেনগাঁও বলঙ্কমাজি আদিম বকলিয়া টেকেলাংজন আদিম বাকপানি পাকলঙ্কাম আদিম ভেলুঘাট হাজাং লাংসো আদিম সরিহজান লাপুসংসি দপিকলাং তাংতে লাহাই আলাম কমাচি কি এরিগল এলি তুমা আখাইমা বাং আখাইল বাং সিকিদু পেফ্রাংমা লাহাই দিম তাংতে গোপিয় পড়ল মাথা দামলোতে কেহাং দুঞ্জি নিং কেহাং মাতে বাং আবে কি দুঞ্জি নিংহাং রং পুমেমে লাসে ইলি তুম আমনির তুমকে মেথাং আমাশে এলামি কি কাছিপাংবু কাছে লাং সেলেট মাতে কানিংজে সেলেট মা পুমেমে আঠে লাপুসন কালি পুলোতে কপি অপরল বাং আলাম পেনিংজে রং মেথাং আলাম পেন দোক অফিতা লাসে লাহাইতা ইলি তুমকে ইসি এলামি কি কাছিং হন হে লাপেন কাছিপাংবু অথবার পুসে নেলিহেন পেন পুদামিকজি ননেশন আলাম চেথান দামিক সিনাং বাং আসু তুমকে মেথাং আলাম চিংহনিক পিক বাং আর্জুথেক নন আর্জুথেক থে নন সিতা মেথাং আলাম বেনসি ইংকি আরেজি থাকদনারেজি হরমু হরতারকে নাম আলংানতা আ মেথাং আলাম বেনসি হাংজি চিংকিজি বনতা বাংকেলাপুসি পিছুন পনবম ননপুতা বাং আসু তুমকে নাহক আপির থেলে দোসিতা কো আন আন আকায়া ফিলনে পুসিতা মেথাং আলাম চিতেংনি নিপ জংদাম সিনাং বেঙ্গলি আসামিস বিহারি মিজু লাপেন নিতুর মাতে সাউথ ইন্ডিয়ান আখাইপু ইলি তুমকিপু তামিল তেলুগু মালায়ালাম লাপেন কানাডা আলাম কানিংজি আতুম লাতুমকে বাং আর্জু থেক নন আর্জু থেক থে নন আমেথা আলাম পেনসি ইলি দোকক সিতা চিংকি আরেজি লাপেন ইলি এথেবাক চংকিদুন্দ পুলোতে নাংতা থেক মাপুপ না ইংকি আরেজি ইলি লে এসন বাক আর্জুলোতে ইলি তুমাসন খালি এথানিক ফিজি এথান বর ইয়ার এজি পাকলের থেকথি পুলোতে নাসনসি আজাদলে আর্জু সিতা এথান পেমেজি বন্তা এলি তুমা খাইয়া তুমকে বাংনাং থেক ধুন্দেজি মো চিপেলাম সুলং লেদেজি মো ইংটন শেয়ারলোতে নাংচার দুদুন থেক দেজি পুপ থানহা হেদাতিতে লাসো আনিংয়া বাং এলি তুমালং পাবেদের নাংজি লাপেন হিথি কুলাত পুনন বাং আলংরি বাং হাওয়ার কালি পুসিতা মেথাং হাওয়ার আলংরি আলং আনকে মেথাং আলাম পেন লক্সি ওন আনকে বাং আখাই পেনটা চিংকি জেথান পনাংজি থেক থে পুসিতা ইলি কানিংজি আলং পেনসি নাংথেক দুন পো লাপেন থানসি পেথেক পনবম নাংজি পুসি নেলহিন পেন মাথাদাম লাহাই পেন ইলি তুম আলামা কি আনসোসে চান ইকজি পুপুদাম উন ইলি তুম নহক হক আবিরতা কাপি ক্লাং আলং থেক ইকলংজি ফেরাংকি আতুমলে আসামি সালাম পেন আরজু পুসিতা বেঙ্গুলি কুরজা আতুমকে আমেথা আলাম সি চিহুম ইকলকজি বাং আরজু থেক থেকে চিনি নিপিনল লাসনসি ইলি তুমতা বাংলা আরজু থেক থে পুসিতা বাং আলাম মতে আসামিস আলাম ইংলিশ আলাম থেক পেমে মে পুলোতে মেথাং আলাম পেনসি নিংজি দুনাংজি মেথাং আলাম কে থেকজি আফানকে ইলি তুমকে বাংসি এহেম বাং পেনকে এথানা বাং আবে ইগলো ইলি তুম আলাম কানিংজি লে কে থেক থেক আলি এবি কাছিং হয় ইক ইয়াপট লাসো আজকসি বাং আলাম পাংব ই কুং টিটি পুসি নিলি কে চিনিদাম লাসে ইলি তুম উন আনকে মেথাং আহেম পেন কাইকে বাং আলাম পাজু ইক এপিন পেন এবি চিং হয় ইক নাংজি কাপাজু জে আফান আনি বাং লে বর ইলোতে কাছে থেক ইক ইদে জি আলাম আমাছি আবি লাপেন অসমার আতুম আন্তা নাংচালি দন ইকসি থেক পেজি ইলি তুম আলাম আকি আফান লকে খ্রুং সাই আমাই মাতে সেমিনার ওয়ার্কশপ ছবি সেট সেট নাংজি একেনাং সট আবি পুসি নেলিহীন পেনকে পুদামিং তুং দু নাংজি পুসিতা কুলসি আকিচক আকিচক সীমা কাংসির দাম লামলির লাপেন লুন লামহাই হুয়া ফুঠাক বিমে আঠে মেথাং আলামকে মেথাং আমাত মেথাং আহেমপেনসি চেপেথেক নাংজি চারি নাংজি চিংকি চেথান পনাংজি কার্বি লামেদ আমাই পেনছেংলক কাপ্রে কাপ্রে গাতুমকে এলি তুমাফান বিদি সরে সি ইপি ইকচজি আংসং কোসন সি কাপিলি দুন ইকজিমা সি এজাপন ইকচজি এলি তুমা লামা কি কাপাংচু কানিংজি
1: লাপন অপর্ণা তুম লাম জিরজা মেঘলং পেন রমেন চিপেন লাম জগে থানা তুম অর্জিক লং টাংল লাকে আকাশ পানি ডিপু নন স্টুডিও গুড়ি প্রফাইনার ক্যামেরা মিনিট পিকের ফ্লেং জি ডক ডকল প্রফাইনার ক্যামেরা মিনিট পিকের ফ্লেং দাংতে দিল্লি পেং পচিতা সমাচার সন্ধ্যা না তুম অর্জিক লং পো আদন্তু প্রফাইনার ক্যামেরা প্রফেসর ক্যামেরা মিনিট প্রফেসর ক্যাপ্টেন দাংতে দিল্লি পেং পচিতা নিউজ এট নাইন আবির টানা তুম অর্জিক লং পো

0: thing announced for the Men's World Cup set to begin next month. For details of these stories and more, log on to our website newsonair.gov.in and News on AIR app. And that's all in the news at 9. Good night.
1: লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাং বমলাকে এফ এম বেন লংপেন মেগাহার্ট ফারুই সিরাতক বরসর কেবলাপেন নিউজ অন এর এফ লংপেন আবেন আলতুম আর্জু লংজি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামাসারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফু লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দিফু ননা দুনথুনা তুম কার্ডুলং জিয়া যায় মেঘ লাকে তিরি মাকায় আজায় মেঘ তিরি মাকায় যায় মেঘ লং প্যান হেওয়ালি তরণ পিলা প্যান হুটবাং স্যামসন ইটিয়া তুমং বং চিউ চিপু দাঙা তুম আর্ড্রিক লং পো তাংতে আর্ড্রিক সেনা
3: স্যামসন সিং ইংটি খাই আমেলুর কালিতাং স্যামসন সিং ইংটি ফারোক্রি সিরকেব রা কেব আনিংকান থাং থাং আচিকলু নিমে নারকেব আর্নি টিকা আংলং আলংসি কার্বি আখাই আফারমান আলাংলি মাহাং হাচিলু সীতা আজাহাক আমুনিত আতুম কিপুকে স্যামসন সিং ইংটি আমাহাং কাহাচে আদিম বিনংকে গোলাঘাট মিশন কম্পাউন্ড আলং আজাদলে পুনন সীতা আলাংলি কার্বি আখাই রেংডক রেংনি পাদো নাংজি আফানসি পিরথে নাংকা হাচিল স্যামসন সিং ইংটি আহেম আসর আমেনকে লবঙ্গলতা বড়ুয়া আহেমকে নগাঁও আহিথি আলং আমাত লাতুম ও সোমার পিনসো বাংপ্রি লাপেন আরলুসো বাহিনী আলং লিতুম আমেন পাওয়ান সিং ইংটি তপন সিং ইংটি অজয় সিং ইংটি নুকুল সিং ইংটি রানী ইংটিপি লাপেন বিউটি ইংটিপি আসার বড়া আমেন কার্লিটাং থেঙ্কুর সিং ইংটি লাপেন আসার পি আমেন কার্লিটাং রুট মাধবী তিমুংপি সীতা আফি কে কাজির তিমুংপি পুষি আমেন ইরপন্ন কার্বি আখাই আকোপাই কেলাং নো আসন্ড আলাংলি স্যামসন সিং ইংটি ফারুক্রি সিরকেব রা ফ্রিকেব রা নারকেব আনিংকান থাং থাং আচিকলু ইংকয়রা সিরকেব আর্নি আরং চিবাই জুইল আরং কাচিবাই আহুটকে আর্তা নিংকান থংকেব রা নারকেব আনবেলা স্যামসন সিং ইংটি লো কচারলি দুন কে চেংকে গোলাঘাট মিশন স্কুল বাংসো আই স্কুল আলং পেন আলাংলি আনিংকে রে আজক মেসেন পেন মেট্রিক স্কলারশিপ চেপালং দুনলু লাসন সি আলাংলি মেট্রিকুলেটস আংডেংকে গোলাঘাট বেচ বড়ুয়া হাই স্কুল গোলাঘাট পেন্সি চেপা উনলু বাংসো আফি আলাংলি গুয়াহাটি কটন কলেজ আলংসি চার্লি দুনথুলু বনসিতা টাংকা মাহা কাদুরে আজক আলাংলি গ্রেজুয়েট আংডেংকে চেপাতাং উন এ দেটলু সীতা আফি আলাংলি ফারুক্রি সিরকেব্রা থংকেব্রা কেথম আনিংকান বাংলাদেশ মুরারি চান কলেজ আলং চার্লি দুনথুসি হাদাক পেন সি বি এ আংডেং চেপা উনলু বি এ পাস ডেট পেন পুথত ফারুক্রি সিরকেব্রা থংকেব্রা প্লি আনিংকান আলাংলি এডুকেশন ডিপার্টমেন্ট আলং সাব ইন্সপেক্টর অব স্কুল আশা করি ক্লেম দুন ফিরলু আলাংলি হেনলু কার্বি আং বং পেন অফিসার কিমান চেং আবাং ফু আলাংলি অফিসার মানডেট পেন কার্বি আংলং আদাং থে বি হুমরি দামসি পিনাং আন আদিমকে প্রাইমারি স্কুল ইংপু পনলু হালাসো আহুত আলাংলি কার্বি মিডিয়াম স্কুল তা কাংপু পঞ্জি আফান বর ই পনলু

নন আদন ঠু নানাতম কার্জং জি আলামার জানাকে হেম কার্জং লং নং নাম গেছে থাংলং সার্থে রং পি কিলুন বং ওই পোল বংসালু নাতম আর্জুয়েক লং পোটাংতে আর্জুয়েক সেনা।

লবণপর্ণ নেতুম কার্বি লামার জানালু নিজা মেঘলং পেনা চঞ্চন আলুন নালতুম আর রেগ লং টাংল লাকে আকাশ পানি ডিভু রেডিও কার্যু চিং হন্দর আলু কেরত কে পার জুয়া সাই কে অপরচক টাংল পাশি পিনি গেল পানি কাংটন ফনেগল পিনি কন্ট্রোল রুম লং সাই কে ক্লামা বাংফু লাকে ইঞ্জিনিয়ারিং অন ডিউটি লাকে বেরেন তিমুং ডিউটি অফিসার লাকে স্যামসন তারো অপরচক টাংল পেনা চেতং থাকমে কার্ডম জাইহিন্দ